0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ বুধবার, চৌঠা ভাদ্র, পাঁচই রবিউল আউয়াল, ১৯শে আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি পারভীন আহসান। শুরুতেই শিরোনাম। জনগণকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে কর ব্যবস্থাপনা সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত করার উপর গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রী তারিক রহমানের। সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। চা বাগান শ্রমিকদের রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু। দুর্ঘটনার হ্রাস ও ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে ঢাকা, চট্টগ্রাম মহাসড়কে বসানো হল এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু। দুর্ঘটনার হ্রাস ও ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে ঢাকা, চট্টগ্রাম মহাসড়কে বসানো হল এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের একটি গ্রামে রাশিয়ার মিসাইল হামলায় নিহত ১০।

0: টেস্ট সিরিজের প্রথম ক্রিকেট ম্যাচ। শুনছিলেন শিরোনাম,
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে কর ব্যবস্থাপনা সহজ এবং দুর্নীতি ও হয়রানি মুক্ত করার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল রাজধানী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলন 2026 প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চায়।
2: দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করে। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। করদাতাতে সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে।
0: প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ভঙ্গুর অর্থনীতির মধ্যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিল। এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সকল কার্যক্রমের সাফল্যের উপরই সরকারের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল।
2: একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্মত টেকসই পদ্ধতি নয়। বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এজন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্মত কোনো বিকল্প নেই।
0: বর্তমানে দেশের ট্যাক্স জিডিপি অনুপাত এখনও সক্ষমতার তুলনায় অনেক কম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। তিনি গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা বাগান শ্রমিকদের 20,000 রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে একথা বলেন। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এ ধরনের কাজ করতে চায় সরকার সবসময় তাদের পাশে থাকবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও কমলগঞ্জের 10 জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে দলের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ আমানুল আমান, ডাক্তার ফরহাদ হালিম ডোনার এবং মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপার সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর নেতিবাচক প্রভাব ও অপব্যবহার রোধে নীতি নির্ধারণ ও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ডিজিটাল ইকোসিস্টেমকে জনকল্যাণমুখী করতে না পারলে তা মানুষ সভ্যতার জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।
3: কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাবের আগে আমাদের পৃথিবীর সমস্ত যাবতীয় সুকর্ম এবং কুকর্মের জন্য একমাত্র কৃতিত্ব দাবিদার এবং অপরাধী ছিল মানুষ। কিন্তু এখন যখনই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে কোনো প্রশ্ন করি, সহযোগিতা নেই, পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে চুরি করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা নেই, তখন অনেক ক্ষেত্রেই তার উপরে খুব অন্ধের মতো নির্ভর করতে হয় এবং এ কথা না জেনেই নির্ভর করতে হয় যে সে আমাকে কোন পথে নিয়ে যাচ্ছে।
0: কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা ব্যবহারের চেয়ে এআই প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ায় কাজের মৌলিকত্ব ও সততা ব্যাহত হচ্ছে। এ সময় তিনি অপতথ্য প্রতিরোধ এবং ডিজিটাল ইকোসিস্টেমকে গণমুখী করতে আন্তর্জাতিক ফোরাম ও জাতিসংঘের সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

0: প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, সরকার গ্যাস সংকট নিরসনে কাজ করছে। ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নাল আবেদিন মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি গতকাল একথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে হবে। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবেও নারীরাই দায়িত্ব পালন করবেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম গতকাল রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি কার্যালয়ে এই সার্ভিসের উদ্বোধন করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু করা হল নারী বান্ধব বিশেষ বাস সার্ভিস। রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি কার্যালয়ে এক উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন,
2: আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান, আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী, এই সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের, অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। সেই জায়গায় বিবেচনা করে এই সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনস্যুর করব সড়ক পথে।
1: প্রাথমিকভাবে ঢাকা সহ চট্টগ্রাম ও বগুড়ার বিভিন্ন রুটে 14টি বাস দিয়ে এই উদ্যোগ চালু হয়েছে। বিআরটিসির এসব বাস পরিচালনা ও চালকের দায়িত্ব রয়েছেন নারী কর্মীরাই। নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা জানান কয়েকজন চালক।
3: আমি 2018 সালে ড্রাইভিং এর উপর প্রশিক্ষণ নেই, 2021 সালে আমার চাকরিতে বিআরটিসিতে আমি যোগদান করি। আজ 6 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি কাজ করতেছি, আর বর্তমানে মহিলা বাস সার্ভিসে আমি কর্মরত থাকবো, আমি যাত্রীকে সেবা দেবো। প্লেনও তো চালাই
1: বিশেষ এই সেবা চালু হওয়ায় উচ্ছ্বসিত সাধারণ নারী যাত্রীরাও।
4: আমরা মহিলা বাস সার্ভিসের জন্য অনেক দিনের অপেক্ষায় ছিলাম, এখন এটা চালু হওয়ার কারণে আমরা খুবই গর্বিত ফিল করছি এবং আমরা নিরাপদে এখন বাসায় পৌঁছাতে পারবো, এটা ভেবেও আমাদের খুব ভালো লাগছে।
5: এটা হওয়ার কারণে অ্যাকচুয়ালি মেয়েরা এখন অনেক বেশি সেফ, অ্যান্ড হচ্ছে রাত্রে বের হওয়াটা সব ফ্যামিলি অ্যালাউড করে না, কারণ মেয়েরা এখন খুবই আনসেফ, যেখানে সেখানে হ্যারাসমেন্টের শিকার হয়, কিন্তু এখন এটা হওয়ার কারণ হচ্ছে মেয়েদের অ্যাকচুয়ালি ভয়টা থাকে না যে তাদের কোনো হ্যারাসমেন্ট হবে, কারণ এখানে ড্রাইভার যাত্রী সবাই মেয়ে।
6: মেয়েদেরকে নিয়ে যে ব্যাপারগুলো হতো বিগত দিনে, অনেক সমস্যাগুলো হতো, সেটা আর এখন আপনি দেখতে পাবেন না, অনেক ভালো কোনো কিছু আপনি দেখতে পাবেন। যেমন এখন মেয়েরা এই যে চাকরি পাচ্ছে, এগুলো আরো বড় পরিসরে চাকরিগুলো বাড়বে, মেয়েরা আর পিছিয়ে পড়বে না, মেয়েদের নানান ধরনের যে সমস্যাগুলো হতো সেগুলো আর হবে না, অনেক ভালো কিছু দেখবেন সমাজে।
1: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ও স্বচ্ছ প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে এক অনুষ্ঠানে এই ব্যবস্থার উদ্বোধন করেন। আরো শুনুন প্রতিবেদনে।
1: ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত ও দুর্ঘটনা কমাতে আনুষ্ঠানিকভাবে চালু হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই যুগান্তকারী প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন,
7: এখানে সাইন সিগন্যাল দেওয়া আছে, সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে, অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে। আশা করি এই উদ্যোগের ফলে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে।
1: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 490 পিলারে ইতোমধ্যে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে গতিসীমা অতিক্রম, বিপজ্জনক ওভারটেকিং, ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টো পথে গাড়ি চালানো ও অবৈধ পার্কিং স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। আইন লঙ্ঘন শনাক্ত হওয়ার সাথে সাথে তথ্য চলে যাবে বিআরটি এর ডাটাবেজে এবং গাড়ির মালিকের মোবাইলে SMS এর মাধ্যমে মামলার তথ্য পৌঁছে যাবে। অনুষ্ঠানে মহাসড়কে চাঁদাবাজি ও অননুমোদিত থ্রি হুইলার চলাচলের বিষয়ে কঠোর বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
7: মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারি।
1: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
8: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই কথা জানান। ইসি সিনিয়র সচিব বলেন, জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে আগামীকাল বেলা দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেছেন, শিশুরা অনুকরণ প্রবণ। খেলার মাধ্যমে শিক্ষা গ্রহণ প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্ত্বিক বিকাশ এবং মানবিক গুণাবলী সমৃদ্ধ করে গড়ে তুলতে সহায়ক। তিনি গতকাল রাজধানীর গুলশানে একটি হোটেলে খেলায় খেলায় শিখি বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক গঠনে চতুর্থ শ্রেণীর পাঠক্রমে খেলার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে পাঠক্রমে শিক্ষার সাথে খেলাধুলার বিষয়টি অন্তর্ভুক্তির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। তিনি আরো বলেন, 2028 সালের শিক্ষাবর্ষ থেকে পাঠক্রমে দেশীয় পর্যায়ের খেলাগুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া বিদ্যালয় সমূহে খেলার মাঠের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের প্রথম 180 দিনে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতিকে সন্তোষজনক উল্লেখ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পর্যায়ক্রমে কৃষি পণ্য আমদানি নির্ভরতা কমিয়ে আনা হবে। তিনি গতকাল কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় অতিরিক্ত সার মজুদ রয়েছে। তিনি বলেন, কৃত্রিম সংকটের কথা বলে যারা বিভ্রান্তি তৈরি করছে তা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 37.25 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, গতকাল বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে। এদিকে চলতি অর্থবছরের আগস্ট মাসের প্রথম 17 দিনে দেশে 188 কোটি 70 লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 32.6% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের 1 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে 474 কোটি 60 লাখ মার্কিন ডলার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন রাশিয়ার ওপর অন্যতম বৃহৎ ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়া জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 791টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে, যার মধ্যে 180টিরও বেশি মস্কো অঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়। এদিকে উত্তর পূর্ব ইউক্রেনের একটি গ্রামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত এবং আরও 17 জন আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমানে ইরানের সাথে কোনো আলোচনা চলমান নেই। তিনি আরো বলেন, ইরানি বন্দরে মার্কিন নৌ অবরোধ পূর্ণমাত্রায় রয়েছে এবং হরমুজ প্রণালীতে পেতে রাখা মাইন নিষ্ক্রিয় করা হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেছেন, তেহরানকে আত্মসমর্পণ করাতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের শর্ত অনুযায়ী আলোচনা চালিয়ে নিতে নতি স্বীকার করেছে। ফিলিস্তিনের কর্মকর্তারা জানান, গাজা সিটির পশ্চিম অঞ্চলে ইসরায়েলি হামলায় একজন শিশুসহ অন্তত 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হামাস কমান্ডারদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। খেলার খবর ক্রিকেট। লিডসে আজ 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড পাকিস্তানের মোকাবেলা করবে। খেলাটি বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে। দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট 27 আগস্ট এবং তৃতীয় টেস্ট ম্যাচ 9ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে পরবর্তী চব্বিশ ঘণ্টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজ সকাল আটটা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা ৩৫ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ২৯ মিনিটে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। জনগণকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে কর ব্যবস্থাপনা সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত করার উপর গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের। সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। চা বাগান শ্রমিকদের রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। এবং নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।
10: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
11: সবার সাথে ৯০.৪

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: love you.
1: Ack Nation, Ack Station.

গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি এবং আপনাদের কাছে আবারও একবার চলে এসেছি। আজকে কিন্তু আমি একটা বিশেষ এক্সপিরিয়েন্স করেছি, সেই এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করব। তার আগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে, আর আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ মর্নিং মাইক নিয়ে। সো যারা যারা আমার সাথে আড্ডা দিতে চান, গল্প করতে চান, গসিপ শুনতে চান, মজার মজার অনেক ইনফরমেশন শুনতে চান, তারা কিন্তু ঠিক সময় মতো চলে আসবেন। আর তাছাড়া আমি তো বলেছি যে যারা আমাকে ভালোবাসে, আমাকে শুনতে চায়, তারা কিন্তু এমনিতেই সময় মতো চলে আসে এবং আমাকে শুনতে থাকে। তো আজকে আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। একটা মিষ্টি সকাল শুরু হয়েছে, যদিও বলা যায় যে মিষ্টি না, কারণ একটু কড়া সকালে শুরু হয়েছে, কারণ প্রচুর রোদ বাইরে কিন্তু প্রচুর রোদ আজকে, এবং প্রচুর গরম লাগছিল আমি যখন বাসে ছিলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজকে আমাদের যে ঢাকা শহরে এবং ঢাকা শহর সহ আরও দুটো জেলায় যেই সার্ভিস শুরু হয়েছে নতুন করে সরকারের, সেটা হচ্ছে যে মহিলা বাস সার্ভিস দেওয়া হয়েছে, এবং সেই বাসের নাম পিঙ্ক কালারের বাস দেওয়া, মানে সে বাসের কালারটা পিঙ্ক কালার দেওয়া হয়েছে। এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। একটা মিষ্টি সকাল শুরু হয়েছে, যদিও বলা যায় যে মিষ্টি না, কারণ একটু কড়া সকালে শুরু হয়েছে, কারণ প্রচুর রোদ বাইরে কিন্তু প্রচুর রোদ আজকে, এবং প্রচুর গরম লাগছিল আমি যখন বাসে ছিলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজকে আমাদের যে ঢাকা শহরে এবং ঢাকা শহর সহ আরও দুটো জেলায় যেই সার্ভিস শুরু হয়েছে নতুন করে সরকারের, সেটা হচ্ছে যে মহিলা বাস সার্ভিস দেওয়া হয়েছে, এবং সেই বাস নাম পিঙ্ক কালারের বাস দেওয়া, মানে সে বাসের কালারটা পিঙ্ক কালার দেওয়া হয়েছে। সো এখন একটা পিঙ্ক বাস হয়ে গেছে। সো সেই মহিলা বাস

জ্যাম ছিল, কিন্তু বাসে চড়ার মতো মানুষ মনে হয় একটু কম ছিল আজকে, লাইক একদমই ফাঁকা ছিল। প্রত্যেকটা বাসই আজকে আমি দেখলাম যে প্রচুর ফাঁকা ছিল, এবং ড্রাইভাররা হেল্পাররাও বলা বলি করছিল যে কি হয়েছে, মানে বাসে এত কম কেন, আজকে কোনো বন্ধের দিন কিনা, মানে শুক্রবারের থেকেও নাকি কম মানুষ আজকে রাস্তায়। তো যাই হোক, এটা কেন হলো আমি জানি না, এটার কারণ কি, আমার যেটা মনে হয় যে আজকে যেহেতু বুধবার তার কারণে হতে পারে, কারণ আমি জানি যে সপ্তাহে যারা যে শনিবার থেকে শুরু হয় অফিস, তাহলে বুধবার আসতে আসতে শরীরটা একটু ঝিমিয়ে যায়, তো হতে পারে সেটার কারণে। যাই হোক, আপনাদের কি মতামত এই ব্যাপারে, কেন আজকে রাস্তায় এত মানুষ কম? আর আমার এক্সপিরিয়েন্স তো শেয়ার করবোই, তবে এখন জলভ্রম, জলভ্রম গানটি দিয়ে আপনাদের মর্নিং ম্যাক শুরু করবো। তো চলুন গানটি শুনে আসি, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা
5: উঠাছেন তো, মগর কি উঠাছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
6: ওহো, রিয়েলি ছেড়ে
7: দিল দিয়া ফিল করেন।
8: 90.4

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আপনাদের সাথে একটা খুবই সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি। সীমাহীন খরচে জালে যখন প্রয়োজনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে, অনেক ব্যয়বহুল আম্বারাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরম গল্প। মাত্র 35 পয়সা কলেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পাস। অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমাদের ফেসবুক পেজে কিন্তু অলরেডি মর্নিং মেকের পোস্ট হয়ে গেছে, সেখানে চাইলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। চাইলে কেন, আমি বলবো যে আপনারা বেশি বেশি করে আমার মর্নিং মেকের পোস্টটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, তাহলে অনেক অনেক বেশি ভালোবাসা পাবেন ঢাকা এফএম থেকে এবং আমার তরফ থেকেও। আর আমার পোস্টে দেখতে হলে আপনাদের চলে যেতে হবে ফেসবুক পেজ, ফেসবুক পেজে অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। আর এছাড়াও আপনারা কিন্তু অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন, অ্যাপে কিন্তু আপনারা হেডফোন ছাড়াই শুনতে পারবেন ঢাকা এফএম 90.4 এবং রেডিও আম্বার 102.4 এফএম, দুটোই আপনারা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। আর আপনারা চাইলে আমাদের ইউটিউবেও আমাদের পুরনো ভিডিওগুলো, পুরনো শোয়ের পূর্ণ প্রচার ভিডিও এবং সকল ফানি ভিডিও সব কিছু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, ঢাকা এফএম 90.4 লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা মজার মজার অনেক পোস্ট, ফানি পোস্ট, মিম পোস্ট, ফানি ভিডিও আপলোড করি, সেগুলো চাইলে এনজয় করতে পারেন। সো এখনই দেরি না করে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে থাকুন। ওকে, সো আমরা এখন একটা ব্রেক নেব, ব্রেক থেকে ফিরছি একটু পরে, সো স্টে টিউনড।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: নাইট।
1: বাবারি বাবা, আজকে বাইরে যে পরিমাণ রোদ উঠেছে, মানে আমার তো মনে হচ্ছে যে আমি মানে ছাদেও যেতে পারবো না। আমি ভিতর থেকে দেখেই আমার মনে হচ্ছে যে আমার শরীর পুড়ে যাচ্ছে। যাই হোক, এই রোদে অবশ্যই নিজেকে সেফ রাখতে হবে এবং বেশি করে পানি খেতে হবে, কারণ ডিহাইড্রেশন হলে বিভিন্ন ধরনের রোগ বালাই হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি বেড়ে যায়। সো ডিহাইড্রেশন যেন না হয়, আর যেহেতু বারবার সিজন চেঞ্জ হচ্ছে, একবার বৃষ্টি, একবার রোদ, একবার ঠান্ডা, একবার গরম, তো সেক্ষেত্রে আমাদের সবসময় একটা নিউট্রাল ভাবে মেইনটেইন করতে হবে। সেটা যেমন ধরেন, আপনি সকালবেলা উঠে একটু কুসুম গরম পানি খেলেন এবং সাথে যদি একটু লেবু খাওয়া যায় তাহলে ভালো, কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে লেবুটা আপনারা স্কিপ করতে পারেন। যাই হোক, আর এছাড়া কুসুম গরম পানি খেলে দেখা যায় যে সকালবেলা একদম সব কিছু রিস্টার্ট হয়, তো সারা রাত ধরে ধরেন আপনার ব্রেইনটা কি বলে এটাকে রেস্ট নিয়েছে, এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি একটু রিস্টার্ট নিচ্ছেন, নতুন করে শুরু করছেন, আপনার বডির সব অর্গ্যান নতুন করে শুরু করছে। তো সেই ক্ষেত্রে যদি একটু কুসুম গরম পানি খান, দেখা যায় যে হয় না যে সকালবেলা যখন মানে ইঞ্জিন চালু করতে যাবেন তখন কিন্তু একটু তেল দিলে দেন ইঞ্জিনটা খুব ভালো করে চালু হয়। সো ব্যাপারটা এরকম আর কি। আর যেহেতু গরমের সময় অবশ্যই সাথে সবসময় পানি রাখবেন, ছাতা রাখবেন, বৃষ্টির সময় ছাতা দরকার, আর সকালের ব্রেকফাস্টটা অবশ্যই একটা হেলদি ব্রেকফাস্ট করবেন। তো আজকে সকালে কী দিয়ে নাস্তা করলেন আমাকে জানিয়ে দেবেন। এছাড়াও আমি কিন্তু মাত্রই নাস্তা করে আসলাম, কারণ যেহেতু সকালবেলা আসি তো বাসা থেকে নাস্তা না করে আমি আপনাদের সাথে জয়েন করে তারপর নাস্তা করি, এবং আমি নাস্তা করেছি আমার পছন্দের চা এবং রুটি এবং একটা কলা খেয়েছি। তো আমার কাছে মনে হয় যে মোটামুটি একটা হেলদি ব্রেকফাস্টে আমি করেছি। সকালবেলা চা না খেলে একদম মানে আমার এত খারাপ লাগে, আমার কেন, আমার কাছে মনে হয় যে আর সকাল সকাল ঘুম থেকে ওঠেন, সকালবেলা একটা এক কাপ কড়া লিকারের চা বা এক কাপ কড়া লিকারের কফি, সরি কড়া লিকারে না, কড়া কফি, ব্ল্যাক কফি খাওয়া আসলে দরকার, তাই না? কারণ শরীর একদম মানে হ্যাং হয়ে থাকে, আর আমার আজকে প্রচুর ঘুম পাচ্ছিল, তাই ভাবলাম যে না আজকে একটা ভালো কড়া কফি খেতে হবে, সরি কফি না, চা খেতে হবে। তো যাই হোক, আপনারা কী দিয়ে নাস্তা করলেন? যদি নাস্তা না করে থাকেন তাহলে আমাকে জানান, এবং কখন করবেন এবং কেন করছেন না সেটাও আমাকে জানান, আর আমি রিকোয়েস্ট করবো অবশ্যই ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলবেন। ওকে, সো এই মুহূর্তে আরও একটা সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি, আরও একটা না অনেকগুলো গান প্লে করে দিচ্ছি, আর একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউনড।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। এবং মর্নিং মাইকের পোস্ট কিন্তু অলরেডি ঢাকা FM এর ফেসবুক পেজে আপলোড হয়ে গেছে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। বেশি বেশি করে মর্নিং মাইকের পোস্টে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি করে, কারণ আপনাদের কমেন্ট নিয়ে কিন্তু আমি আবার গল্প করব এবং আরো অনেক মজার মজার ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তবে এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আমি আপনাদের সাথে কিছু গল্প, আড্ডা এবং কিছু গসিপ শেয়ার করে দিই, কি বলেন তো? আমাদের কিং খান খ্যাত সুপারস্টার শাহরুখ খানের বাড়িতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে বলা যায়। সেই দুর্ঘটনাটা কি হতে পারে, আমরা চলুন একটু দেখে আসি যে কি হচ্ছে, মানে কেন হচ্ছে শাহরুখ খানের বাসা থেকে মানুষজন ডেকে এবং কি কি হলো, এবং তার কোন বাসা জানেন, মান্নাত, মানে যেই যেই বাসাটা এত এত এত এত হিট, মানে আমাদের বলিউড বলেন সব জায়গায় অনেক বেশি হিট, তো সেই বাসাতে কি ঘটনা ঘটে গেল সেটা আমরা জেনে নেই। বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন মান্নাতের বাগান এলাকায় জোড়া সাপ পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার 17 আগস্ট রাত 8টার দিকে একটি শেডের নিচে পরস্পর জড়িয়ে থাকা অবস্থায় সাপ দুটিকে দেখতে পান বাড়ির লোকজন। পরে একটি সাপ উদ্ধার করা হলেও অন্যটি পালিয়ে যায়। সাপ উদ্ধারকারীর ভিকি দুবেকে খবর দেওয়া হলে তিনি বান্দ্রা ওয়েস্টের এই বাসভবনে যান। পরে তিনি বন বিভাগের রাউন্ড অফিসার দীপক দাদা গায়কোয়ার এবং থানে মুম্বাই রেঞ্জ অফিসের কন্ট্রোলারকে বিষয়টি জানান। ভিকি দুবে প্রায় 8 ফুট লম্বা একটি সাপ নিরাপদে উদ্ধার করেন। সাপটি ধামান বা ইন্ডিয়ান র্যাড স্নেক বলে শনাক্ত করা হয়। ও মাই গড, ব্যাপারটা বুঝতে পারছেন? যদি বাই এনি চান্স কাউকে সেই সাপটি কামড় দিত তাহলে কিন্তু বাঁচার সম্ভাবনা, মানে আমার কাছে যেটা মনে হয় 0%। সো শাহরুখ খানকে অনেক বড় এবং শাহরুখ খানের পরিবারকে অনেক বড় একটা বিপদ থেকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে। যাই হোক, আমরা অবশ্যই তার জন্য শুভকামনা রইল এবং যে সাপটিকে উদ্ধার করেছেন তার জন্য অবশ্যই শুভকামনা রইল। আরেকটি জিনিস, সেটা হচ্ছে আরেকটি সাপ কিন্তু পালিয়ে গেছে বলেছে, তো ওই সাপটি যে আসলেই পালিয়ে গেছে এমনও তো হতে পারে, এখনো সে বাগান বাড়িতে বা বাগানের জায়গাটাতে আছে, তো এটা কিন্তু আসলে অনেক বড় একটা রিস্ক, তাই না? এবং যারা কর্মীরা আছে শাহরুখ খানের বাসায়, যারা কাজ করে মালি, তারা তাদের জন্য কিন্তু ব্যাপারটা অনেক বড় একটা রিস্কের ব্যাপার। যাই হোক, আপনাদের কি মতামত এই ব্যাপারে আমাকে জানিয়ে দিন কমেন্ট করে, মেসেজ করে 01841904904 হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। আপনাদের জন্য একটি সুন্দর গান আমি এই মুহূর্তে প্লে করে দিচ্ছি, ঝুমকা গানটি, এবং এই গানটি গেয়েছেন জেফার। জেফারের গান আমরা কম বেশি সবাই মোটামুটি শুনে এবং তার ঝুমকা গানটি কিন্তু অনেক বেশি ফেমাস, তাই না? এবং বিশেষ করে টিনেজ এবং জেনজিদের মধ্যে কিন্তু বেশি ফেমাস। তো যাই হোক, আমরা এই গানটি শুনি, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। ambarit আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত, এখন বাজে 9:41, প্রায় অর্ধেক সময়ের বেশি হয়ে গেছে। তবে যারা যুক্ত হয়ে গেছেন, যারা আমাকে শুনছেন একদম সকাল থেকে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা আমাকে কমেন্ট করছেন, মেসেজ করছেন, আমার পোস্ট লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভরে ফেলেছেন, তাদেরকে জানাচ্ছি অনেক বেশি বেশি বেশি বেশি বেশি বেশি ভালোবাসা এবং অনেক বেশি বেশি ধন্যবাদ। আর আপনারা আমার একদম সব থেকে কাছের কাছের কাছের মানুষ, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে আপনাদের কথা। কারণ আপনাদের কথা না ভাবলে আমি হয়তো বা সকালবেলা ঘুম থেকে এই যে মাইকের সামনে এসে কথা বলার যে বিষয়টা সেটা কখনোই পারতাম না। তো আপনাদেরকে তো অবশ্যই আমাকে অবশ্যই অনেক বেশি বেশি প্রায়োরিটি দিতে হবে এবং অনেক বেশি ভালোবাসা দিতে হবে। যাই হোক, আপনারা সবাই যুক্ত থাকুন শেষ পর্যন্ত, মানে 11টা পর্যন্ত আমার সাথেই থাকুন আর আমার পোস্টে কমেন্ট করতে থাকুন। আমি এখন একটা ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড। এক নেশন এক স্টেশন।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ টু স্পেস ইট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে সকাল 11টা পর্যন্ত থাকব। এখন 10টা অলরেডি বেজে গেছে এবং একদম বলা যায় যে ও মাই গড, বাইরের অবস্থা দেখেছেন, রাস্তার অবস্থা দেখেছেন, মানে আবহাওয়ার অবস্থা দেখেছেন, এখন আকাশ মেঘলা। ও মাই গড, মানে সকাল থেকে কিন্তু প্রচুর রোদ ছিল এবং এত রোদ ছিল যে আমি লিটারেলি বাসের মধ্যে একদম ঘাম ছিলাম, মানে এত ঘাম ছিলাম যে মনে হচ্ছিল যে কখন আমি অফিসে ঢুকবো, কারণ প্রচুর গরম লাগছিল সকালবেলা, এত সকালবেলা। তাহলে সারাদিন কি হতো তাহলে ভাবেন, কিন্তু যাই হোক এখন দেখতে পাচ্ছি যে আকাশটা হালকা মেঘলা করে এসেছে, সো বৃষ্টি হতে পারে। যাই হোক, বৃষ্টি হলে তো ভালোই হবে। আর আজকে যেহেতু বুধবার, মানে বুধবার আসলে না আমার মনটা একদম খুশি খুশি খুশি খুশি শুরু হয়ে যায়, কারণ মনে হয় কি যে আজকে বুধবার শেষ হলেই কালকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার শেষ মানে বৃহস্পতিবার শুরু হওয়ার সাথে সাথেই ছুটির একটা গন্ধ বা ছুটির একটা আবেগ কিন্তু শুরু হতে থাকে। সো এটা কিন্তু আমার খুব ভালো লাগে যে মানে বুধবার আসলে আমার মনে হয় যে কখন বৃহস্পতিবার হবে, কখন বৃহস্পতিবার শুরু হবে, এইটা মনে হতে থাকে। এবং বৃহস্পতিবার আসলে মনে হয় যে কখন অফিস শেষ হবে আর আমি একদম ছুটি কাটানো শুরু করব। আর এই শুক্রবারে আমার অনেক প্ল্যান আছে, অনেক মানে সিনেমা দেখার জমে গেছে আর কি, অনেকগুলো সিনেমা দেখার কথা। আওয়ারা পান টু দেখবো এবং একটা অ্যানিমেশন ফিল্ম বের হয়েছে যেটা চাইনিজ একটা অ্যানিমেশন ফিল্ম, সেটাও আমার দেখার ইচ্ছা আছে। এছাড়াও আরও কিছু সিনেমা আমার দেখার ইচ্ছা আছে। তো সব কিছু জমিয়ে একদম সেই রকম একটা উইকেন্ড কাটাবো বলে আর কি ভেবে রেখেছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ফেসবুকে পোস্ট করে দিয়েছি, মানে আমার মর্নিং মাইকের পোস্ট কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি এবং সেখানে আমি ক্যাপশন দিয়েছি যে আজকে কিন্তু আমি পিঙ্ক বাসে করে এসেছি। আমার মহিলা মিত্ররা এই বাসে এখন উঠছেন না কেন, মানে পিঙ্ক বাস বলতে আমাদের সরকার আমাদের জন্য, মানে আমাদের মহিলাদের জন্য, আমাদের মেয়েদের জন্য আলাদা একটা সার্ভিস চালু করেছেন, সেটা হচ্ছে যে মহিলা বাস, মানে সেখানে ড্রাইভার থেকে শুরু করে হেল্পার এবং যাত্রী সবই কিন্তু মহিলা থাকবে। এবং সেই বাসের কালার দেওয়া হয়েছে পিঙ্ক কালারের, মানে আমাদের কি বলে সরকারকে কিন্তু বলাই যায় যে সে কিন্তু পুকি একটা সরকার, সে কিন্তু পুকি কালারটা বুঝে গেছে। যাই হোক, যারা পুকি ব্যাপারটা জানেন না তাদেরকে একটু বলে দিই যে আমাদের জেনজিদের এখন একটা ল্যাঙ্গুয়েজ যে কিনা অনেক বেশি কেয়ারিং, অনেক কিউট, অনেক সফট, তাকে আমরা পুকি বলে সম্বোধন করি। তো সো আমাদের বাসের কালারটাও কিন্তু সেই পুকি কালার দিয়ে দিয়েছে, মানে পিঙ্ক কালার দিয়ে দিয়েছে। এবং সেই বাসে করে আসার যে একটা মানে আসার সময় আমি একটা সেলফি আপলোড করেছি, সো দেখি আমার সেই পোস্টে কেমন কমেন্ট এসেছে। মোহাম্মদ জাকারিয়া হোসেন, আসসালামু আলাইকুম, তানহাপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? উম্মে রায়হান, হ্যালো তানহাপু, মাত্রই উপস্থিত হলাম, শুভ সকাল। ওয়াও, আমি কিন্তু মাত্রই আপনার কমেন্টে পড়লাম, থ্যাংক ইউ সো মাচ। রাবেয়া ইসলাম, আজ আমার জন্ম দিন, ওকে, জন্ম বিশেষ দিন, আজ আমার জন্মদিন, সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রাবেয়া। ওকে, রাবেয়াকে সবাই উইশ করে দিবেন এবং অনেক দোয়া করবেন। আর বাই দ্য ওয়ে, হ্যাপি বার্থডে টু এর আরেকটা কি বলে এটাকে সার্কাজম গান আছে, যেটা আমাদের বাংলাদেশের মানুষের মুখে বা দুষ্টামির ছলে গিয়ে থাকে, সে গানটি কি যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে এবং SMS করে জানিয়ে দেন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন এখন আবার একটা সুন্দর ব্রেক নিয়ে আসি এবং সুন্দর কিছু গান শুনে আসি, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: শুনছেন ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আপনাদের সাথে গল্প আড্ডা গসিপ শেয়ার করতে আবারও আমি চলে এসেছি এবং কি কি আড্ডা আর কি কি গল্প করব বলবো তার আগে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও আছি এবং গল্প করছিলাম, গান শুনছিলাম। গান শুনতে শুনতে একটা গানের শিল্পীর খুব একটা ঘটনা কিন্তু সামনে চলে এসেছে, রাহাত ফাতেহ আলী খান। কে শুনেননি তার গান বা তার নাম শুনেননি এমন মানুষ কিন্তু খুবই কম আছে। তাকে নিয়ে আবার বর্তমানে একটা নতুন রিমার বা নতুন একটা কন্ট্রোভার্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তুমুল সমালোচনায় কাওয়ালি শিল্পীর রাহাত ফাতেহ আলী খান। কি হয়েছে, উপমহাদেশের বর্ষিয়ান কাওয়ালি শিল্পী নুসরাত ফাতেহ আলী খানের প্রয়াণ দিবসে তার মাজারে কাওয়ালি পরিবেশন করে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের নন্দিত গায়ক রাহাত ফাতেহ আলী খান। মঙ্গলবার 18 আগস্ট শামা টিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, শ্রদ্ধা জানাতে গিয়ে পিতা পুত্রের এই পরিবেশনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র আলোচনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে শাহজামান আলী খান। সেখানে বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে দুজন মিলে একটি কালাম সুফি গান পরিবেশন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গান পরিবেশনের সময় উপস্থিত দর্শকরা আকাশে কাগজের টাকা উড়িয়ে দিচ্ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই শুরু হয় তীব্র বিতর্ক। ভিডিওর কমেন্ট বক্সে এক ব্যবহারকারী লিখেছেন, কবরের কোনো সম্মানই রাখা হয়নি। অনেকের মতে কবরের সামনে এভাবে গান পরিবেশন এবং টাকা ওড়ানোর বিষয়টি শ্রদ্ধা জানানোর উপযুক্ত পদ্ধতি নয়। একই সঙ্গে অনেকে আস্তাগফিরুল্লাহ লিখে পুরো ঘটনার তীব্র নিন্দা জানান। কারো কারো প্রশ্ন, প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এমন পরিবেশ তৈরি করা আদৌ কতটা সমীচীন? তবে আপনাদের জানার জন্য আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে পাকিস্তানে গান শুনে টাকা উড়ানো এটা কিন্তু একটা কালচারের মতো, কালচার বলতে মানে মানে কি বলবো, মানে এটা একটা নর্মাল বিষয় আর কি। যে সেখানে যে কোনো অনুষ্ঠানে যে কোনো প্রোগ্রামে বা যে কোনো নর্মাল কেউ নাচ গান করলে তার উপরে টাকা উড়ানো হয়, হয়তো বা সেই কালচারটাকেই মানে কি বলে প্রতিফলন করেছিল তার সেই অনুষ্ঠানে। কিন্তু এই রাহাত ফাতেহ আলী খান এবং এই নুসরাত ফাতেহ আলী খানের অনেক গল্প কিন্তু আমার জানা আছে, তো সেই সব গল্প আমি আরও অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। তবে এখন আপনাদের সাথে আমি একটা রাহাত ফাতেহ আলী খানের গান প্লে করে দেওয়ার চেষ্টা করব। আপনারা শুনছিলেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন টু কামিং সুন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

গল্প করতে করতে যাওয়ার সময় হয়ে গেছে, আজকে বিদায় নিচ্ছি আমি তানহা। এতক্ষণ আপনারা শুনছিলেন ঢাকা এফএম 90.4 মর্নিং মাইক, আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। এছাড়াও প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতিকাব্য নিয়ে আমি তানহা থাকি রেডিও আম্বার 102.4 এফএম এ। তো তার যারা যারা আমার সাথে গল্প করতে চান দুপুরের সময়টাতে, তারা কিন্তু রেডিও আম্বারে জয়েন করে ফেলতে পারেন। সো আজকে আমি বিদায় নিচ্ছি ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে। আমাদের ফানি ভিডিও, ফানি পোস্ট, মিম পোস্ট পেয়ে যাবেন। সেটা দেখতে হলে, জানতে হলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে, স্টার মার্ক দিয়ে রাখতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আর আমি আমার ভিডিও পোস্ট আপনারা পাবেনই, আগামীকাল ঠিক সকাল 8টা বাজে আমি আবারও চলে আসবো মর্নিং মাইক নিয়ে। অতক্ষণ পর্যন্ত আমাকে মিস করবেন, আমার জন্য ওয়েট করবেন, আর ঢাকা এফএম 90.4 শুনতে থাকবেন। সো আজকের জন্য বাই বাই। একটা সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিয়ে আজকে বিদায় নিচ্ছি। সো গানটা শুনুন আর আমি বিদায় নিচ্ছি। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Christ, he's heavy.

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 90.4 FM.

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুজা তামা তামা
4: তো জানতো, মগর কি হুনতাছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ওহো, লিয়ালি ছেড়ে
6: দিল দিয়া ফিল করেন, 90.4।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এই আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আর জে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসেনার্স, দেখতে দেখতে দুইটা বেজে গেছে, দুপুর দুইটা মানে কিন্তু আমাদের আড্ডা জমে ওঠার সময়। হ্যাঁ লিসেনার্স, দুপুর দুইটা মানে মিড ডে ফিলস, এন্ড মিড ডে ফিলসে কিন্তু আবারও হাজির হয়ে গেলাম আমি আর জে রিদম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। ও লিসেনার্স, খুব সুন্দর একটা ওয়েদার, খুব সুন্দর একটা এনভায়রনমেন্টে কিন্তু চলে এসেছি। আশা করছি আজকের পুরো আড্ডা জুড়ে আপনারা থাকবেন, আড্ডাটা জমে উঠবে সব সুন্দর সুন্দর গল্প, সুন্দর সুন্দর আড্ডা আর মন জুড়ানো সব গান। হ্যাঁ লিসেনার্স, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আর আমি যদি বলি, এই শুরুর মুহূর্তেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আছে, কে আছে, ধুম ধারাক্কা লেগেছে রিদমের প্রেমের ধাক্কা, কি দিছে নারা। আচ্ছা আপনাদের বলছি, ওরে বাবারে, এত কষ্ট হচ্ছে আপনার লেখাগুলো পড়তে। যাই হোক, আশা করছি যাই লিখেছেন খুব ভালো হয়েছে। হ্যালো রিদম, সিলোড়ি তোমা আছে আমার সাথে, ওকে, আজকেও হাজির হলাম, আজ ওই সপ্তাহের শেষ মিড ডে ফিলসে। আচ্ছা তাই চাই একটা গান গেয়ে শোনান, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ও খুব সুন্দর গান, খুব সুন্দর গান। ভালো আছি ভালো থেকো,

অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। বাহ, প্রোগ্রামের শুরুতেই একটা গান, বেশ বেশ। মাম্পিও আজ আমার সাথে দেখা যাচ্ছে একদম শুরুর মুহূর্তে। লক্ষ্মীজনা কেমন আছো? আজ বেশি মেসেজ দিতে পারবো না, ভাবিকে নিয়ে হসপিটাল চলে আসছি, কিন্তু তোমার সাথে থাকবো পুরো সময়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরও অনেকেই যুক্ত হয়ে গেছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার সাথে আড্ডা দিব, গল্প করবো, তবে এই মুহূর্তে বলতে চাই, শুরুর এই মুহূর্তে খুব ইজিলি কিন্তু আমার সাথে কানেক্টেড হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে, বা আপনিও যদি আমাকে লিখতে চান, মেসেজ করতে চান, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovethakafm। সেখানে চলে আসলে কিন্তু আমার পোস্ট পেয়ে যাচ্ছেন মিড ডে ফিল্ডের, অ্যান্ড সেখানে কমেন্ট সেকশনে কমেন্ট করলেই আমি আপনাকে পেয়ে যাচ্ছি। আমি যদি বলি অলরেডি কমেন্ট সেকশনে অমৃত বোস দাদা কিন্তু চলে এসেছে কলকাতা ইন্ডিয়া থেকে, আমি দেখতে পাচ্ছি রাবেয়া ইসলাম আছে, কেমন আছেন, আজ জন্মদিন, সবাই দোয়া করবেন, হ্যাপি বার্থডে টু ইউ রাবেয়া ইসলাম, হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, তারপর আমাদের নাম্বারও লিখতে পারবেন, 01841904904, ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপেও কিন্তু লিখতে পারবেন। এখন একটা গানে চলে যাব, গান দিয়ে শুরু করব আজকের এই সুন্দর দুপুর। মনে করি আসামে যাব, আসাম গেলে তোমায় পাবো, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান। হ্যাঁ লিসেনার্স, চলেন আমরা আসাম থেকে ঘুরে আসি, আর আসাম থেকে খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here with Midday Feels. Listeners, আপনি শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। দুইটা বাজে কিন্তু হাজির হয়ে গেছি, দেখতে দেখতে আমাদের সময় কিন্তু শুরু হয়ে গেছে, আজকের যাত্রা শুরু হয়ে গেছে। জমিয়ে আড্ডা হবে, জমিয়ে মজা হবে, গল্প হবে, আর তাছাড়া সব সুন্দর সুন্দর গান তো আছেই প্লেলিস্ট জুড়ে আপনাদের জন্য। লিসেনার্স, এই শুরুর মুহূর্তে আরো একবার বলবো, খুব ইজিলি আমার সাথে যুক্ত হতে পারবেন। ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovedhakafm, ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু আমার পোস্ট পেয়ে যাচ্ছেন, এবং সেখানে যদি আপনি কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করেন আমি কিন্তু আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের নাম্বারও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। আমি সরাসরি একটু ফেসবুকের কমেন্ট সেকশনে দেখি কে কে আছে। কোথায় ও অনেকেই যুক্ত আছে আমার সাথে, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমেই চলে যাচ্ছি মেসেজে কে কে আছে একটু মেসেজ দেখি। যিনি আছে আমার সাথে দেখা যাচ্ছে, আর যে একটা বিচারের রায় দাও, আমার অজান্তে কেউ আমার মন কেড়ে নিয়েছে, তার শাস্তি কি হতে পারে, রায়টা একটু তোমার মতো করে দাও। আচ্ছা, মনের অজান্তে, আসলে অজান্তে মানে নিজের অজান্তে যদি কেউ মন কেড়ে নিয়ে যায়, এটা তো এটা কিন্তু খুবই ভয়ানক একটা অপরাধ আমার মনে হচ্ছে। আর এটার শাস্তি কিন্তু খুব কঠিন হওয়া উচিত। তবে জিনিয়া, আমি এটার কোনো রায় দিচ্ছি না, কজ এটার রায় দিলে মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে, জিনিসটা ঘুরে ফিরে আমার উপর চলে আসতে পারে। এই রংপুর থেকে হাফসা যুক্ত হয়ে গেছে আমার সাথে। আসসালামু আলাইকুম কাইফা আলুকা, সিদ্ধ আলু খা। ওরে বাবা, এটা আবার কি ব্রো, আপনি কি জানেন হোয়াট মানে কি? না, হোয়াট মানে কি তা তো জানি না, আপনি তো জানেন না, আপনি জানেন কি, আমি কিছুই জানি না। হিমেল আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে, কে আছে ভাইয়া? আপনার রক্তের গ্রুপ কি? আমার রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ, যদিও আমার রক্তের গ্রুপটা কিছুদিন আগে আমি জানতে পেরেছি, আমি কখনোই রক্তের গ্রুপটা জানতাম না আমার। রিদম, আর ইউ ম্যারিড? নো, আম নট, আমি বিয়েটি এর সাথে আসলে আমাকে কেন যে মেলান আপনার আমি না বুঝি না। বিয়ে সাধি আর রিদম, ওফ, দুইটা তো দুই প্রান্তের বিষয়। আমার সাথে রয় আছে রংপুর থেকে, তারপর দেখতে পাচ্ছি নিশি যুক্ত হয়ে গেছে আমার সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? দুপুরে খাবার খেয়েছো? না, দুপুরে খাবার এখন পর্যন্ত খাইনি। তবে নিশি, আপনি বোধ হয় ভাইয়াটা ডাকতে চাননি, আপনি বোধহয় বিআই ডাকতে গিয়ে ভাইয়া ডেকে ফেলেছেন, কজ নিশি তো আমাকে বিআই ডাকে সবসময়। জান্নাতুল হীরা আছে আমার সাথে, কোথায় জানো? আমার আম্মু এখনো বলে আমি যখন ছোট ছিলাম তখন নাকি আম্মু তরকারি রান্না করে রেখে গেলে আমি গিয়ে সে তরকারি ইচ্ছে মতো লবণ মরিচ ঢেলে দিতাম, পরে খেতে বসলে সবার 12টা বেজে যেত। আম্মু আমাকে ধমক দিয়ে বলতো, স্পেশাল রাঁধুনি জান্নাতুল হীরা, তরকারিকে শেষ করে দিয়েছিস। তাই নাকি, এত দুষ্ট ছিলেন? এখন আপনার হাতের রান্না কেমন? ও, কবে যে খাবো জান্নাতুল হীরার হাতের রান্না। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ইরিন, আশা করছি আপনিও ভালো আছেন। খেয়া আছে রংপুর থেকে, কেউ একজন লিখেছে রদম ভাই, না আমি রদম ভাই না, আমি রিদম ভাই। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি তাইবা আছে আমার সাথে, হ্যালো ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, রংপুর থেকে তাইবা যুক্ত আছে আমার সাথে। যুক্ত আছে কিউরিয়াস সঞ্জিদা, ওকেই। আচ্ছা রিদম, আপনার শো নেম মিড ডে ফিলস অর উইকেন্ড বাস না রেখে রিদম কার হলে কেমন হবে? যেভাবে লক্ষ্মীচোনা জানু কোথায় হচ্ছে তাতে এই নামটা বেস্ট, টেক ইট ইন আ ফান ওয়ে। হ্যাঁ হ্যাঁ, আই এম টেকিং ইট ইন আ ফান ওয়ে, বাট আসলে ভালো হতো, বিধি তুমি বলে দাও রিদম কার, এত মানুষ রিদমের দাবিদার। ও তোমা আছে, সিলোডি তোমা, ধন্যবাদ ধন্যবাদ। ওই গানটা এত ভালো লাগে বলার মতো না। এখন তো আপনি অনেক ভালো হয়েছেন, আগে বললে গান গাইতে না, ইদানিং একটু ভালো হওয়ার চেষ্টা করছি আর কি। রিদম ভাই, আপনার প্রেমে মেয়ের হাবুডুবু খায়, বেশি খায় মাম্পি আপু। হ্যাঁ তা ঠিক, যাই হোক। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আরো অনেকে যুক্ত আছে, যুক্ত আছে কিন্তু জুয়েল ভাই মালয়েশিয়া থেকে। রিদম ভাই শুভ দুপুর, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আছি, থাকবো পুরোটা সময়। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে মুস্কান যুক্ত হয়ে গেছে, দেখা যাচ্ছে। হ্যালো মুস্কান, কেমন আছেন? ঈশানা আছে, যেন ব্ল্যাক ডায়মন্ড, একবার ছোট ভাইকে 5-6টা কুকুর তাড়া করেছিল, এত ভয় পেয়েছে যে দৌড়াতে দৌড়াতে প্রাচীর উপর উঠে গেছিল। হ্যাঁ কুকুরকে আসলে অনেকেই ভয় পায়, আর কুকুর ভয় পাওয়ার মতো একটা ব্যাপার আই গেস, যদি আমি পাই না, মানে আমার সাথে আবার কুকুরের বন্ডিং খুব ভালো, কুকুর বলেন বিড়াল বলেন, মানে এরা দেখলেই কেন জানি আমার কাছে ছুটে আসে, অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই, আমিও তাদের প্রতি খুবই সফট হার্টেড। যাই হোক, আমার সাথে আরো অনেকে যুক্ত আছে, সবার সাথে জমিয়ে আজকে আড্ডা হবে। এই মুহূর্তে একটা গানে চলে যাব, কি গান শোনা যায় লিসেনার্স?

0: খ্যাপা।
1: হ্যাঁ লিজনার্স, রিদমা জারে রাখবো গানটা এখন শুনবো। শ্রেয়া ঘোষাল, শান, অঞ্জন দত্ত সবাই মিলে করেছে দ্য বংস অ্যাগেইন অ্যালবামের। গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিটস্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Kaka FM 90.4
1: Çağrı
0: Sabah Tatlı
2: Midday Feel.
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা। The service you wish for. So, listeners, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 and আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে। পুরো আড্ডা কিন্তু জমে উঠেছে, আশা করছি সবাই আড্ডায় যুক্ত আছেন। দেখতে দেখতে প্রথম ঘন্টার শেষ পর্যায়ে আছি, সময়টা খুব জলদি চলে যাচ্ছে। তবে রিদম কিন্তু আছে একদম বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের সাথে। হ্যাঁ লিসেনার্স, ভরপুর গল্প হবে, আড্ডা হবে। আচ্ছা, তারপর চলে যাই একটু মেসেজ সেকশনে, দেখি কে কে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো তুমি? রিজাউল করিম, ওকে রিজাউল করিম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভাইয়া, আশা করছি আপনিও ভালো আছেন। আবু নাসিম আছে দেখা যাচ্ছে, কোথায়? হাই রিদম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আম্মু আমাকে আস্ক করছে কি করিস, আমি বলি রিদম ভাইয়ের শো শুনি, আম্মু আপনাকে মারতে আসে। ওরে বাবা, ওরে বাবা, এ তো ডেঞ্জারাস অবস্থা, তাড়াতাড়ি পালান। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খুব আসলে এই যে আপনারা যখন জয়েন করেন বা হচ্ছে যে মজার মজার ব্যাপারগুলো শেয়ার করেন বা এই যে মানে এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। আবু নাসিম অনেক ধন্যবাদ, পুরো মোমেন্টাম চেঞ্জ করে দিলেন আপনি, পুরো মোমেন্টাম। আচ্ছা ভাই পড়ছি আর আপনার কথা শুনি। সোহান, সোহান যে কোনো একদিকে মন দিতে হবে ব্রো, পড়ায় মন দেন আপাতত, আর না হলে পড়াটা শেষ করে তারপর আমার সাথে যুক্ত হন। আচ্ছা, আমার সাথে যুক্ত হয়ে গেছে, কে যুক্ত হয়েছে? শান্ত দাস নাইম, আকাশে উড়ে পাখি মেয়েরা কেন বলে, রিদম ভাইয়া আমি আপনাকে কি আমি বুকে রাখি। আচ্ছা, ও খুব সুন্দর লিখেছেন। লক্ষ্মীজনা, তোমার সাথে কথা না হলেও তোমার আইডি দেখার মাঝেও এক প্রকার শান্তি আছে মাম্পি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার আইডি ঘোরাঘুরি হয় তাহলে বেশ ভালোই না। অনেক আগে যুক্ত হয়েছে বুলগেরিয়া থেকে কিন্তু সোহাগ চৌধুরী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন রিদম ভাই, যুক্ত হয়ে গেলাম আপনার শো শোনার জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে কোথায়, আচ্ছা আজকে সাউন্ড হচ্ছে কেন রেডিওতে, কই কই, সবার হচ্ছে নাকি আমার একাই এ প্রবলেম হচ্ছে? আজকে এত সুন্দর গান দিয়ে শোটা স্টার্ট করলেন, আজকে নাম লিখিনি, দেখি চিনেন কিনা। আচ্ছা একটা গেস করি, যেহেতু দুইটা ভালোবাসা দিয়েছেন আমি ভালোবাসাগুলো একটু গুনি। হ্যাঁ, অপু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ও এটা তো সাউদা, সাউদা মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, খুব ভালো লাগলো সাউদা চলে এসেছে, যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। আমার সাথে যুক্ত আছে হিমেল, ওকেই, আমার সাথে যুক্ত আছে রিদম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা কেন লিখছেন না, প্রত্যেকবার মেসেজ করছেন নাম ছাড়া। একজন অভাগী বিচার চাইল দিলে না তো, বিধি তুমি রিদমকে বলে দাও জিনিয়া শুধু তার, এই হৃদয় শুধু তার, তাই নাকি? বিধি তুমি বলে দাও জিনিয়া শুধু আমার। ও যুক্ত হয়ে গেলাম, কে যুক্ত হয়েছেন, কে যুক্ত হয়েছেন? হ্যালো ভাইয়া, নিপা রয়, ওকে নিপা রয়, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জান্নাতুল হীরা আছে আমার সাথে দেখা যাচ্ছে, ছোটবেলায় দুষ্ট ছিলাম বলতে লাফালাফি বেশি করতাম, হাত পা কতবার ভেঙেছি তার কোনো হিসেব নেই, একবার তো ওয়াশরুমে আছাড় খেয়ে পড়ে পা কেটে ফেলেছি, শরীরের ব্লাড অর্ধেক চলে গিয়েছিল। আচ্ছা আমি হাসছি, সরি সরি, এটা তো সিরিয়াস মোমেন্ট, সিরিয়াস মোমেন্ট। তুমি চট্টগ্রাম চলে আসো, আমার হাতে রান্না করে খাওয়াবো। হ্যাঁ চট্টগ্রাম গেলে অবশ্যই জান্নাতুল হীরার হাতে রান্না তো খেতেই হবে। আচ্ছা আমার সাথে যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে, কে আছে? জামির নারায়ণগঞ্জ থেকে, আপনার কথা শুনতে ভালো লাগে, তিন মাস যাবত শুনছি। ও থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগে যে আপনারা এই যে যখন এগুলো লিখেন বা এই ব্যাপারগুলো শেয়ার করেন, খুব ভালো লাগে। আমি বাবার কাছে রাজকন্যা, আমায় দেখে মায়ের মনে জাগে খুশির বন্যা, আমি ভাইয়ের কাছে মায়াবী বাঁধন, আমি পরিজনের বুকে স্পন্দের স্পন্দনের কম্পন। সুথি সুন্না হৃদ নাটোর থেকে খুব সুন্দর লিখেছেন, হৃদ ভালো লাগলো। জুই আছে আমার সাথে, হাই হ্যালো। আমার সাথে যুক্ত আছে আসিফ আমান সৈকত বাঙ্ক। ও তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে আছে, মিমি। আসসালামু আলাইকুম কাইফা হাল ভাইয়া, আপনার জন্য একটা ধাঁধা। উপরে পাখা নিচে দাড়ি, কোথায় হ্যান্ডেল ছাড়া চলছে গাড়ি, উত্তরটা দিয়ে যাবেন। ওরে বাবা খুবই রাফ অ্যান্ড টাফ। আচ্ছা আমার ভাবার জন্য একটু সময় লাগবে, আমি একটু ভেবে আমি আবার জানাচ্ছি। আমি ভাবতে থাকি, আপনারা একটা গান শুনতে থাকেন লিসেনার্স। আমরা এখন ঈশান মজুমদারের একটা গান শুনবো, আমার যাব যাব মন ধরে রাখবো কতক্ষণ। আচ্ছা আমি ধাঁধার উত্তরটা ভাবতে থাকি আর এই যাব যাব মনটা শুনতে থাকি। আশা করছি অবশ্যই গানটা এনজয় করবেন সবাই। খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। অবশ্যই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

0: Nation X Station.
1: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Midday Feels.
1: Hello listeners, welcome back again. দেখতে দেখতে আমরা দ্বিতীয় ঘন্টায় হাজির হয়ে গেলাম মিডডে ফিল্ড অনুষ্ঠানের। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এবং আমি আর জুরিদম কিন্তু আছি। দুপুর দুইটা থেকে যুক্ত ছিলাম আপনাদের সাথে, দেখতে দেখতে কিন্তু একদম আমরা সময় খুব জলদি চলে যাচ্ছে মনে হচ্ছে। দেখতে দেখতে আমরা দ্বিতীয় ঘন্টায়ও কিন্তু হাজির হয়ে গেলাম। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আর প্লে লিস্টের গানগুলো কেমন লাগছে লিসেনার্স? খুব সুন্দর সুন্দর গান কিন্তু পাচ্ছে আপনাদের সব পছন্দের গানগুলো। আর আমি যদি বলি, আমার সাথে ফেসবুকে অনেকে যুক্ত আছেন, কমেন্ট সেকশনে নাম্বারেও কিন্তু দেখা যাচ্ছে সবাই লেখালেখি করছে, আবার হোয়াটসঅ্যাপেও আছে। বা থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিনস আ লট। যাই হোক, আপনারা গান শুনতে থাকেন, আমরা আরও একটা গানে চলে যাচ্ছি এই মুহূর্তে। আমি আপনাদের সাথেই আছি, আপনাদের মাঝেই আছি। তবে এই মুহূর্তে একটা গানে যাচ্ছি, গান শেষে খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অঞ্জন দত্তর করা, অঞ্জন দত্তর পার্সোনাল অ্যালবামের। এটা কি 2-4-4-1-1-3-9? বুঝতেই পারছেন কি গান। যাই হোক, বেলাবশের প্রতি আমরা এখন ভালোবাসা দেখবো, বেলাবশের ভালোবাসার গান শুনবো বাই অঞ্জন দত্ত। আমি খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডিফেন্সের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Fields.
1: Listeners, welcome back again. This is RJ Rhythm here. আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। দেখতে দেখতে কিন্তু সময় সময়ের মতো এগিয়ে যাচ্ছে, আমরা দ্বিতীয় ঘন্টার প্রায় মাঝামাঝি অবস্থানে আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে যারা যুক্ত আছেন, লিখছেন, মেসেজ করছেন। খুব ইজিলি লিখতে পারবেন, আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM। সেখানে চলে আসলে কিন্তু আমার পোস্ট পেয়ে যাচ্ছেন মিড ডে ফিল্ডের, অ্যান্ড পোস্টের নিচে কমেন্ট করে ফেললেই কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। সো আশা করছি অবশ্যই চলে আসবেন। তাছাড়া নাম্বারও লিখতে পারবেন 01841904904। ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও আছে, চাইলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপেও লিখতে পারছেন আমাকে। সো বন্ধুরা, আশা করছি দেরি না করে সবাই যুক্ত হয়ে যাবেন, যুক্ত থাকবেন আমার সাথে। আর প্লে লিস্টে যে গানগুলো প্লে হচ্ছে একের পর এক, প্রতিটা গানই কিন্তু খুব সুন্দর। আমি সরাসরি এখন এই মুহূর্তে একটু আমাদের কমেন্ট সেকশন, মেসেজ সেকশনে চলে যেতে চাই, দেখি কে কে যুক্ত আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু মিমি আছে। রিদম ভাই, একটা কথা বলি আপনাকে আর সিফাত ভাইকে, যদি আমি কি কিউট বয় বলে ডাকি আপনি কি রাগ করবেন? কিউ কিউট নাকি কিউই? কিউ কিউট বয়, আচ্ছা না কিউট হবে নাকি কিউ হবে, কি লিখেছেন আসলে বুঝতে পারছি না। দুপুরে খাওয়া হয়েছে, বাসার সবাই ভালো আছে, আপনার শরীর সুস্থ আছে? ওরে বাবা, একসাথে এত প্রশ্ন। না, খাওয়া দাওয়া এখন পর্যন্ত হয়নি, আমি খাওয়া দাওয়া করবো, আমরা শো শেষ করে তারপরে হয়তো খাওয়া দাওয়াটা হবে আর কি। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে হ্যাঁ রিদম ভাইয়া, আমি পঙ্কজ রংপুর থেকে বলছি, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি পঙ্কজ, আশা করছি আপনিও ভালো আছেন। আমার সাথে যুক্ত আছে কে আছে, আই এম নিউ লিসনার, মাই নেম হচ্ছে রহস্যময়ী। ওকে রহস্যময়ী, খুব সুন্দর নাম আপনার, আই লাভ ঢাকা FM, রহস্যময়ী না, খুব সুন্দর। এই যে আপনারা মনের মধ্যে যে একটা কি বলবো এটাকে, যে মনের মধ্যে একটা কিউরিসিটি জন্মান বা একটা কিউরিসিটি আসলে জন্ম নেয়, এই ব্যাপারগুলো আপনারা খুব ভালো জানেন না, তাই না? আচ্ছা, হাই ভাইয়া, কেমন আছো? সিলেটি গার্ল, সিলেটি ফুরি, আলহামদুলিল্লাহ আই এম ডুইং গুড, আশা করছি আপনিও বেশ ভালো আছেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে হাফসা, যুক্ত আছে আপনার, আপনি কি আমার মেসেজটা পড়েছেন? জি পড়েছি ব্রো, পড়েছি। কেমন আছো? তোমার মিষ্টি হাসি শুনতে যুক্ত হলাম লালমনির হাট থেকে, প্রাপ্তি। ওকে, লালমনির হাট যখনই দেখি তখনই আমার প্রথম মাথায় যেটা আসে সেটা হচ্ছে প্রাপ্তি, আই ডোন্ট নো ওয়াই। যিনি আছে আর যে এই বিচারের ন্যায় ন্যায্য রায় কবে পাবো, সত্যি যেন বিধি তোমায় আমার করে দেয়। ঠিক আছে, তোমার বিয়েতে আমার দাওয়াত। ওরে বাবা, দাওয়াত তো নিজেই নিয়ে নিচ্ছেন দেখা যাচ্ছে, মোস্ট ওয়েলকাম, আমার বিয়েতে সবার দাওয়াত, আর সবার দাওয়াত এই জন্যই কজ আমি বিয়েই করছি না। আচ্ছা, জামিল আছে চট্টগ্রাম থেকে আমার সাথে, কেমন আছেন? দুপুরে খাবারের ব্যাপারে কি হলো? দুপুরের খাবারের ব্যাপারে এখনো কিচ্ছু হয়নি, যদি কেউ আছেন, যদি কেউ থেকে থাকেন, দুপুরে খাবারটা নিয়ে আসেন, একসাথে লাঞ্চ করি, আশা করছি চলে আসবেন আমরা। আচ্ছা দেখি, আশেপাশে যদি কেউ থাকেন সিরিয়াসলি চলে আসেন, আজকে আমরা একসাথে লাঞ্চ করবো। আচ্ছা, আপনার না সুলতান ডাইনে আসার কথা ছিল, আমার অফিস থেকে 5 মিনিট লাগে সুলতান ডাইনে আসতে, আসলে দেখা করা যেত। ওরে বাবা, তাই নাকি? সাউদা, কিরে বাবা, আজকে দেখি সবাই দুপুরের খাবারের ইনভাইটেশন দিচ্ছে, বাহ বেশ তো। জানেন ভাইয়া, গতকালকে আমি রাইফানে একটা কাজে নাখালপাড়ায় গিয়েছিলাম, ওইখানে গিয়ে বারবার আপনার কথা আমরা বলছিলাম, এত বড় এলাকায় আপনার বাসা কিভাবে খুঁজে পাবো, আই গেস আপনি তখন অফিসে ছিলেন। যাই হোক, যোগাযোগ করতে পারতেন সাউদা, আশা করছি নেক্সট টাইম গেলে অবশ্যই যোগাযোগ করবেন। আর সুলতান ডাইনে এখন যাওয়া পসিবল হচ্ছে না, তবে যেহেতু আপনার হচ্ছে অফিস থেকে মাত্র 5 মিনিট লাগে, তো 5 মিনিটের সাথে আরো 5 মিনিট যোগ করে বা আর 10টা মিনিট যোগ করে একটু কষ্ট করে গুলশান চলে আসেন, চা খাওয়াবো, আই প্রমিস, হ্যাঁ খুব মজা করে চা খাওয়াবো। আচ্ছা, আমার সাথে যুক্ত আছে আব্দুর রহমান, তারপর আমার সাথে যুক্ত আছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, রংপুর থেকে সুমাইয়া আছে আমার সাথে দেখা যাচ্ছে। আমার সাথে যুক্ত আছে কে আছে, জামির আছে আমার সাথে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে জুই, আই লাভ ঢাকা FM 90.4, ধর্মিয়া, কিচ্ছু শুনতে পাচ্ছি না, খালি ঝিরঝির করে, তাই নাকি? আচ্ছা, আমি যে টেকনিক্যাল টিমের সাথে আমি কথা বলেছি অলরেডি, দেখি না খুব জলদি হয়তো বা ফিক্স করে ফেলবো। আর দেখেন, যেই জিনিসটার মধ্যে আসলে একটু সমস্যা না থাকে সেই জিনিসে কখনো পরিপূর্ণতা হয় না, সো একটু একটু সমস্যা থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। যাই হোক, পূর্ণতা নিয়ে কথা বলছিলাম, আমার মনে হয় একটা গানে চলে যাই। পূর্ণতা গানটা শুনবো আমরা, ওয়ারফেজের করা, খুব সুন্দর একটা গান। আর হচ্ছে ব্যান্ড মিউজিকের লাভার যারা আছেন, ব্যান্ড মিউজিক লাভার যারা আছেন, তারা একটু আওয়াজ দিবেন, হাত তুলেন, দেখি কে কে আছেন ব্যান্ড মিউজিক লাভার। সো এখন আমরা ওয়ারফেজের করা পূর্ণতা গানটাতে চলে যাচ্ছি, আশা করছি গানটা এনজয় করবেন। আমি রিদম আছি আপনাদের সাথেই, খুব জলদি আবারও ফিরে আসছি, আর আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

98.4. হ্যালো লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আর জি রিদম কিন্তু আছে আপনাদের সাথেই। কেমন লাগছে প্লেলিস্টের গানগুলো? অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাই মেসেজ করছে, ভালোই লাগছে। আড্ডাটা কিন্তু বেশ জমে উঠেছে দেখা যাচ্ছে। আচ্ছা, ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যেতে চাচ্ছি একটু। কে আছে কে আছে? জাকারিয়া হোসেন ভাই চলে এসেছে। আসসালামু আলাইকুম রিদম খন্দকার ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রিদম খন্দকার, বাহ পুরোটা লিখেছেন, খুব ভালো লাগছে। মামুন হাসান আছে আমার সাথে দেখা যাচ্ছে কমেন্ট সেকশনে। আসসালামু আলাইকুম রিদম চাচা, আমি সিলেট থেকে মাহাদি। আচ্ছা মাহাদি, মোস্ট ওয়েলকাম ভাতিজা। চাচা ডাকলেন, ভাতিজা ডাকছি। আফ্রিদা ওয়াসিমা আছে দেখা যাচ্ছে, কেমন আছেন? আজকে বন্ধু বান্ধবের সাথে খুব মজার ক্রসিং। আপনার দিনটা কেমন কাটলো ভাইয়া? এটা কি মৃত্যুর পরের জীবন? কোনটা মৃত্যুর পরের জীবন? এখন যেটাতে আছেন কি বলছেন এসব? নাসির উদ্দিন আছে আমার সাথে, হ্যালো রিদম ভাইয়া কেমন আছো তুমি? আমি সালমা চট্টগ্রাম থেকে। ও সালমা, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, খুব ভালো লাগছে। কমেন্ট করেছেন, কমেন্ট সেকশনে আছেন আমার সাথে। কমেন্ট সেকশনে যুক্ত আছে এমডি শাহজাহান আহমেদ। ভাইয়ার ফোন থেকে কমেন্ট করলাম, অনেক সুন্দর লাগছে। মাম্পি, ও আচ্ছা, এত মাম্পি, ওকে ওকে, নাইস নাইস। লামিয়া জান্নাত আছে আমার সাথে দেখা যাচ্ছে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? আমিও আপনার শো শুনছি, সাথেই আছি সে সবদি চুপচাপ, মোস্ট ওয়েলকাম লামিয়া জান্নাত। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সাউদা, ওকে সাউদা না আমায়রা, আমায়রা সাউদার আরেকটা নাম তো হচ্ছে আমায়রা। আমি লুঙ্গি, আপনি লুঙ্গি পরা পোস্ট দেখে আমার ছোটবেলার একটা মেমোরিজ মনে পড়ে গেল। আমি তখন অনেক ছোট, ভাবেই বাবাকে লুঙ্গি পরতে দিতাম না, পরলে খুবই জেদ করতাম, কান্নাকাটি করা শুরু করে দিতাম। বড় হওয়ার পর আর এসব করতাম না, বাট এখনো বাবা আমার সামনে লুঙ্গি পরে না। হ্যাঁ, লুঙ্গির সাথে আমারও কিন্তু পার্সোনাল একটা শত্রুতা আছে। মানে আমি যখনই লুঙ্গি ওয়ের করি, বাট মানে আনফর্চুনেটলি দেখা যায় লুঙ্গিটা কখনো আমার সাথে থাকতে চায় না, আই ডোন্ট নো হোয়াই। ও বাট লুঙ্গি হ্যাঁ আরামদায়ক একটা পোশাক, এটা কিন্তু আমাদের বাঙালির একটা কালচার বাই দ্য ওয়ে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে আছে, শান্ত দাস নাইম রংপুরের মহিরপুর থেকে। আচ্ছা, আর আপনি? আমি হচ্ছি রাইসুল আলম রিদম, আর জে রিদম, ঢাকা এফএম 90.4 থেকে রিদম খন্দকার নামে অনেকে চিনে, অনেকে রিদম নামে চিনে। আর বাসা নাখালপাড়া, তেজগাঁ, ঢাকা, এই তো আমার পরিচয়। যাই হোক, অনেকদিন পর নিজের পরিচয় দিলাম মনে হচ্ছে। যাই হোক, আমরা এই মুহূর্তে আরো একটা গানে চলে যাচ্ছি, আমি পরবর্তী ঘন্টায় আবারও আসছি। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অনুপম রয়ের করা তুজি সে হি হ্যায় রোশনি। আর অনুপম রয়ের এটা হচ্ছে পিনিক অ্যালবামের একটা গান, সরি পিঙ্ক অ্যালবামের একটা গান, বেশ সুন্দর একটা গান, হিন্দি গান। আমি গানটাতে চলে যাচ্ছি, আশা করছি গানটা সবাই এনজয় করবেন। আমি রিদম কিন্তু আছি আপনাদের সাথে একদম পাঁচটা পর্যন্ত, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডিফেন্সের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন ঢাকা এফএম 90.4 এর সাথে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4 এ।
4: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
3: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 92.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সবার সাথে 90.4
2: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ঢাকা এফ এম 90.4-এ। দিস ইজ আর জি রিদম হেয়ার। আমি কিন্তু দুপুর 2টা থেকেই আপনাদের সাথে যুক্ত আছি। দেখতে দেখতে আমরা শেষ ঘন্টায় চলে এসেছি, আমি মাঝখানে অনেকটা সময় আসতে পারিনি। যাই হোক, এই তো এখন হাজির হয়ে গেলাম। আশা করছি অবশ্যই সবাই যুক্ত আছেন এই মুহূর্তে। আর আশা করছি না, আসলে মেসেজ আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে। যাই হোক, সবাইকে মোস্ট ওয়েলকাম। আর এই মুহূর্তে যারা শুনছেন, আশা করছি সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আমি এখন সরাসরি একটু মেসেজ সেকশনে চলে যাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে চট্টগ্রাম থেকে ওয়ারিশা যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম, হেই রিদু। ওকে, খুব সুন্দর নাম রিদু। আচ্ছা, কেমন আছেন আপনি? আমি আপনাকে 3 দিন ধরে শুনছি, আজ ফার্স্ট টাইম মেসেজ করলাম। ও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাট 3 দিন পরে কেন, 3 দিন লেট হলো কেন? রিদম ভাইয়া, সাউদার সাথে দেখা করবেন না, না হলে মাম্পি আপনার সাথে কথাই বলবে না। রংপুর থেকে আখি। এখানে দেখতে পাচ্ছি মানে একজন যেই ধরনের চিন্তা ভাবনা করে রেখেছে, আসলে ব্যাপারগুলো একদম অন্যদিকে চলে যাচ্ছে, যা যা বুঝতে পারছি আর কি। রিদম ভাই, তুমি পচা, আমার SMS পড়ো না। দেখেন সিলুডি গার্ল, আপনার SMS কিন্তু আমি পড়েছি, আপনি মিস করেছেন, সেটা আপনার পার্সোনাল ব্যর্থতা। নবনীতা আছে আমার সাথে, দেখা যাচ্ছে। ধন্যবাদ নবনীতা যুক্ত হওয়ার জন্য। সিলেট থেকে আমার সাথে যুক্ত আছে সিলেট থেকে পারমিতা। আচ্ছা, পারমিতা আছে, নবনীতা আছে। নবনীতা পারমিতা কি দুই বোন নাকি? মানে দুজনের যেহেতু সিলেট, আবার নামেরও কি সুন্দর মিল, নবনীতা পারমিতা। আচ্ছা ভাইয়া, আজকে সকালে রেডিও আম্বার 102.4 FM শুনছিলাম, গান শুনতে পেলাম, বাট আপনাকে তো শুনতে পেলাম না জান্নাত। ঠিক কখন শুনছিলেন? আমি সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত হচ্ছে আমি রেডিও আম্বার 102.4 FM-এ থাকি আর কি। আচ্ছা, জামিল আছে আমার সাথে, দেখা যাচ্ছে। রিদম ভাই, এই মাসে শুনতে পারবো, মাদ্রাসায় চলে যাব, ঔষধ কি ছিল, অসুস্থ ছিলাম। আচ্ছা, ডাক্তার বলেছে 2 মাস ধরে রেস্টে ছিলাম। ওকে ওকে, যাক, আল্লাহ ভরসা। আবারও ফিল্ডে আশা করছি কথা হবে, যখন ফ্রি হবেন আপনি আবারও বাসায় ব্যাক করবেন। আচ্ছা, আমার নামটা পড়ো না। ওকে, জানো আমার ভাইয়া আর তুমি সেম এজের, আমি তোমাদের চেয়ে 9 বছরের ছোট, তাই বা? ও আচ্ছা, তাই বা, ছোট্ট বন্ধু তাহলে। হ্যাঁ রিদম ভাই, আমি রাইসা ফ্রম রংপুর। শুধু তুমি গানটা প্লিজ প্লিজ প্লিজ, শুধু তুমি, শুধু আমি। আচ্ছা, হেই ব্রো, আপনি একটু ব্যান্ডের গানগুলো প্লে করতে পারেন না কেন? আমি হাফসা। অবশ্যই প্লে করতে পারি, প্লে করতে পারবো না কেন? আমরা তো আজকেও শুনছিলাম, আমরা ওয়ারফেজের গান শুনছিলাম। বা এই যে আমাদের জন্য প্লেলিস্টে অর্থহীনের গান হচ্ছে ওয়েট করছে, বা আর্টসেলের গান, আমাদের প্লেলিস্ট জুড়ে কিন্তু সব ধরনের গানই আপনি পেয়ে যাবেন। সো আমার মনে হয় ঢাকা FM 90.4-এর সাথে যদি টিউন্ড থাকে না, আই গেস যে কোনো গানই পেয়ে যাবেন আপনি। অনন্যা ঐশী আছে, দেখা যাচ্ছে। হেই আলুর দম, আলুর দম, আলুর দম কিন্তু খুব মজার একটা খাবার, আমার বেশ পছন্দের। আসিফা যুক্ত হয়েছে রংপুর চেকপোস্ট থেকে, খলিফা পাড়া থেকে। ওকে, তোমাকে অনেকদিন ধরেই শুনি, বাট আজকে সেকেন্ড টাইম SMS দিলাম। জানো আমার না কোনো ভাইয়া নেই, তুমি কি আমার ভাইয়া হবে? হ্যাঁ, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম আসিফা, মোস্ট ওয়েলকাম। ও, হাউ ইজ গোয়িং অন হোয়াট ফ্রেটার রিদমাস খন্দকারবিক খন্দকারবিক এটা কি এটা এটা এটা কি আমার সাইন্টিফিক কোনো নাম নাকি ওরে বাবারে সিরোডি তমা আছে আমার সাথে দেখা যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে আবার একটু ঘুমিয়েছিলাম কিছু সময় স্বপ্ন দেখলাম দেখলাম রিদম রেডিওতে কথা বলছে তবে আমি শুনতে পাচ্ছি না তারপর জেগে গেলাম তারপর রেগে গেলাম ওরে বাবা খুবই ইন্টারেস্টিং স্বপ্ন দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ওকে রংপুর গঙ্গাচড়া থেকে মিথিলা আছে আমার সাথে আর আপনার ফ্রেন্ড নাহিম শান্ত দাসকে বলেন আমার প্রপোজ অ্যাকসেপ্ট করতে ও বলেছে ঢাকা FM এসে কোথায় ওকে এসে যদি ওকে প্রপোজ করি তাহলে ও নাকি অ্যাকসেপ্ট করবে আপনি একটু অ্যাকসেপ্ট করতে বলেন প্লিজ কে কে শান্তদাস অ্যাকসেপ্ট করে ফেলেন আনা হলে মিথিলা আমি আপনাকে সলিউশন দিচ্ছি আপনি চলে আসেন ঢাকা FM 90.4 আমরা একসাথে বসে আপনি একদিক দিয়ে প্রপোজ করবেন আর আমি হচ্ছে অ্যাপ্রোচ করার ট্রাই করবো একটা জেমস এখান প্লে হবে কি রিদম ভাই সঞ্জনা হতে পারে থাকেন যদি থাকে অবশ্যই পাবেন আচ্ছা আরও একজনকে পেয়েছি রিদম ভাই আমি আপনি আমার এত কাছে তা আমি ভাবতে পারিনি আমার বাসাও নাখালপাড়া 8 নম্বর গলি ও মাই গড তাই নাকি আচ্ছা আমার বাসা হচ্ছে পূর্ব নাখালপাড়া আর কি বাই দ্য ওয়ে এটা কে আচ্ছা কোথায় মনিরা নাকি আচ্ছা মনিরা হ্যাঁ আমার বাসা তো নাখালপাড়াতেই আপনি 8 নম্বর গলিতে থাকেন 8 নম্বর গলিতে তো আমার বেশ আড্ডা হয় এবং 8 নম্বর গলিতে প্রায় সময় আড্ডা হয় আমার যাই হোক খুব ভালো লাগলো নাখালপাড়ার বন্ধু আপনাকে পেয়ে আচ্ছা তারপর দেখতে পাচ্ছি কেউ একজন আছেন আমি পড়েছি তোমার প্রেমে আমি ডুবেছি তোমার মায়ায় কি করে বুঝাই এ মনের কথা একটাই তোমাকে আমার করে চাই আচ্ছা একটাই তোমাকে আমার করে চাই একটু দাড়ি কমাগুলো ইউজ করবেন প্লিজ তাছাড়া আমি যখন কবিতাগুলো পড়তে যাই পুরো এলোমেলো হয়ে যায় ভালোবাসার পূর্ণরূপ বা ভালো মন্দ বিচার না করে লোক লজ্জাকে উপেক্ষা করে বাবা মায়ের অবাধ্য হয়ে সাগরে ঝাঁপ দেওয়া তুবা হ্যাঁ এটা অনেক সময় হয় কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার সাথে যুক্ত আছে কে আছে জান্নাত আছে আমার সাথে দেখা যাচ্ছে আমিও 10:15 সময়ে শুনেছি আচ্ছা তখন হয়তো বা গান চলছিল রেডিও আমারে আমি বেলা 11টা পর্যন্ত থাকি প্রতিদিন সকালবেলা 8টা থেকে 11টা পর্যন্ত আমাকে পেয়ে যাবেন এটা ফর শিওর যাই হোক লিসেনার্স সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য এতটা সময় জুড়ে আমি কিন্তু আপনাদের সাথেই আছি এখন আর একটা সুন্দর গানে চলে যাব আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে হাবিব ওয়াহিদ আর মেহনিগড়ি রুস্তামের করা একটা গান কোক স্টুডিও বাংলার গানটা হচ্ছে আমার বন্ধু মহা জাদু জানে হ্যাঁ লিজনার্স জাদু জানে মহা জাদু আমরা মহা জাদুতে চলে যাচ্ছি আশা করছি এই জাদু এখন আপনাদের উপর পড়বে এবং সবাই শেষ পর্যন্ত রিদমের সাথে যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Midday. Midday Field.
1: Hello. জনগণ, সবাই শুনেন দিয়ে মন আর যে রিদম আবারও হাজির হয়ে গেল আপনাদের মাঝে। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন লিসেনার্স। দেখতে দেখতে আমরা আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু মিডডে ফিল্ড অনুষ্ঠানের। আর হচ্ছে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা পুরো সময় জুড়ে যুক্ত ছিলেন আমার সাথে। আর আমি যাওয়ার আগে যেই মেসেজগুলো আছে আমি অবশ্যই সবার মেসেজ পড়বো, সবার মেসেজ পড়েই আমি বিদায় নিব। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই থাকবেন। আর যেই গানগুলো শুনছিলাম প্লে লিস্ট জুড়ে, খুব সুন্দর সুন্দর গান কিন্তু শুনছিলাম, আশা করছি গানগুলো সবাই এনজয় করেছেন। যাই হোক, আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছে কে, যুক্ত আছে মাম্পি। সবাই একজন আরেকজনকে ভালোবাসে তারাও জানে, বাট আমি তাকে যে কত ভালোবাসি সে নিজেই জানে না। আই লাভ ইউ সো মাচ। ওকে ফাইন। আরও লিখেছে লক্ষ্মীসোনা, তুমি সাউদার সাথে দেখা করতে যাবে, তুমি সেদিন বলেছিলে সাউদাকে সাথে নিয়ে ওকে পুরো জাপান ঘুরবে। আচ্ছা, এটাও মনে আছে দেখছি। তাও আবার বাইকে করে যাও, যাও ওকে নিয়ে, তবে বাইক না নিয়ে তোমার মাথার উপর বসে নিও, বসে নিয়ে যাও। আচ্ছা, সুযোগ পেলে ওকে নিয়ে মঙ্গল গ্রহ থেকেও ঘুরে এসো, রকেটটা আমি নিজেই দিয়ে দিব মাম্পি। আপনারা সবাই এত বেশি কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ। ঈশানা আছে আমার সাথে দেখা যাচ্ছে, ঈশানা এখন পর্যন্ত যুক্ত আছেন না, ভালো লাগছে। টেক্সট করতে পারবে তো কিছু? ও আচ্ছা সরি, এটা তো সাউদার মেসেজ, সাউদার মেসেজ তো পড়েছি। বাই দ্য ওয়ে সাউদা কোথায়? সাউদা লিখেছে আমি বুঝি না ভাইয়া কেন মানুষ একটা মেয়ে আর একটা ছেলে কথা বললে অন্য কিছু ভাবে। আমি আজকে এটা ভাবছিলাম, একটু আগে মেসেজটা শুনে ভাবলাম, বলি এখানে আমরা সবাই ফ্রেন্ড, প্লিজ কেউ উল্টাপাল্টা কিছু ভাববেন না। হ্যাঁ, এই যে এইটাই, এই ব্যাপারটাই আসলে, এখানে উল্টাপাল্টা ভাবার কিছু নেই মাম্পি। সাউদা যেমন আমার ফ্রেন্ড, ঠিক আপনিও আমার একটা ফ্রেন্ড, অ্যান্ড এখানে অনেক অনেক ফ্রেন্ড আছে, অনেক অনেক ফ্রেন্ড আছে, সবাইকে মোস্ট ওয়েলকাম। আসলে সবার সাথেই আমি যখন আড্ডা দিচ্ছি, আমার সবার সাথেই কিন্তু আড্ডাটা জমে উঠছে, ভালো লাগছে, একটা ভালো লাগা কাজ করছে। সো আমার মনে হয় যে এখানে আসলে এরকম একপাক্ষিত টেনে আসলে কোনো লাভ নেই, বা এটার কোনো মানেও হয় না। যাই হোক, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে জামিল। ওকে হাসান জামিল, আচ্ছা রিদম ভাই খাবার তো খাই, খানয় আমি খানিয়ে আসব, বিরিয়ানি বাদামের লাচ্ছি নিয়ে আসব। ও আচ্ছা, হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, আমি অপেক্ষা করছি, দেখি নিয়ে আসেন, খাওয়া দাওয়া করি। ভাইজান প্লিজ যাবার আগে একবার বলে যান কিভাবে রেডিও আম্বার শুনতে পারি। রেডিও আম্বার শুনতে পারবেন খুব ইজিলি, তার জন্য যেটা করতে হবে আপনাকে টিউন করতে হবে হচ্ছে রেডিও আম্বার 102.4 FM, অর্থাৎ এই যে ফ্রিকোয়েন্সিটা আপনি এখন ইউজ করছেন ঢাকা FM 90.4, অ্যান্ড সেটা হচ্ছে 102.4, অর্থাৎ 102.4 FM। 102.4 FM চ্যানেলটা টিউন করলেই পেয়ে যাবেন। তাছাড়া ফেসবুকে যুক্ত হতে পারবেন facebook.com/radioambar1024। আচ্ছা আর যে ভালো থেকো আর আমার কথা ভেবো। ও জিনিয়া, ঠিক আছে জিনিয়া, আল্লাহ হাফেজ, আমিও বিদায় মুহূর্তে আছি। কোথায় কোথায় আখি আছে আমার সাথে, রিদম ভাই আমি সিফাত আর মুকুল ভাইকে দেখেছি কিন্তু আফসোস এখন পর্যন্ত আপনাকেই দেখতে পেলাম না, রংপুর থেকে আখি। ওরে বাবা রে, আচ্ছা যাই হোক আমাকে দেখতে হবে না, এই যে শুনছেন এতটুকুই থাক। তোমার বয়স কত? মিস করলাম নাকি? আর ধর্ম আলাদা হলে কি ভালোবাসা যায়? আমি উমায়না। আচ্ছা আমার বয়স হচ্ছে কত? আমার বয়স 16। আর ধর্ম আলাদা হলে কি ভালোবাসা যায় না? অবশ্যই যায়, ভালোবাসা কি আর এত জাত ধর্ম মানে। রিদু ভাইয়া গত দুই দিন রিচার্জ ছিল না তাই মেসেজ করতে পারিনি, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার করবো। আমি কিন্তু বাটন ফোন ইউজ করি, স্মার্টফোন ইউজ করি না, ফ্যামিলি দিচ্ছে না ওকে, তাই ফেসবুকে কমেন্ট করতে পারি না। ওয়ারিসা ফ্রম চিটাগাং, ওয়ারিসা মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আছি সবসময়, আশা করছি আবারও নেক্সট এপিসোডে আপনি আসবেন, আপনার সাথে কথা হবে। তিশা আছে আমার সাথে রংপুর থেকে দেখা যাচ্ছে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে মদিনা মার্কেট থেকে যুক্ত আছে পারমিতা, তারপর আমার সাথে যুক্ত আছে কে, যুক্ত আছে নামটা লিখে নি, আর যে সিফাত আপনাকে অনেক বকা দেয়, তানহাপুকে আদর করে, আপনাকে দেখতে পারে না তাই না? না না না, এরকম কিছু না, অনন্য হয়েছি। সবচেয়ে বেশি আদর যদি পেয়ে থাকে এই অফিসে, আই গেস সেটা হয়তো বা আমি পাই আলহামদুলিল্লাহ, এবং এটাই ভালোবাসা। খুব এনজয় করি আসলে, এই যে সিফাত ভাই, পিঙ্কি আপু, আমাদের মিউজিকের যে আছেন সুশান্ত দাদা, দে আর লাইক মাই ফ্যামিলি, আমার মনে হয় যে আমি আরেকটা ফ্যামিলিতে আছি। অ্যান্ড খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, সবাই খুব আদর করে, সবাই খুব আগলে রাখে, অ্যান্ড রিদমকে আসলে সবাই খুব ভালোবাসে, এই ব্যাপারটা আমি সবসময় খুব এনজয় করি। যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় জুড়ে যারা আমার সাথে যুক্ত ছিলেন এবং আমার সাথে আড্ডা দিয়েছেন, মেসেজ করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ঈশান আলীর কাছে যে আমার মেসেজটা পড়লে না কেন, ঈশান আমি আপনার মেসেজ পড়েছি, আমি আপনার সাথেই আছি, আশা করছি আবারও কথা হবে আগামী দিন অর্থাৎ বৃহস্পতিবার, পবিত্র বৃহস্পতিবার। কালকে সময়টা একটু ডিফারেন্ট, আগামীকাল আমি চলে আসবো বিকাল 5টা বাজে উইকেন্ড বাজ নিয়ে, তো আশা করছি সবাই তখন থাকবেন, সবার সাথে আবারও জমিয়ে একটা গল্প হবে, একটা আড্ডা হবে। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আমরা বিদায় মুহূর্তে একটা গান শুনতে শুনতে বিদায় নিব, ঈশান আর সুনিধির করা কোক স্টুডিও বাংলার খুব রিসেন্ট যে গানটা খুব চলছে পাতার বাঁশুরি, সে গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আশা করছি পাতার বাঁশুরির মতো সবাই এই যে পাতার বাঁশুরির যে সুন্দর মিউজিক, যে তালে তালে যে মিউজিক, সবাই তালে তালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

সালামু আলাইকুম, হাই, হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। শুরু হয়ে গেল সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 90.40 এবং এখানে আড্ডা হবে অবশ্যই রাত 8টা পর্যন্ত, অনেক অনেক কথাবার্তা, গান বাজনা সবকিছু। তো আমার সামনে অনেকগুলো এসএমএস আছে এবং হোয়াটসঅ্যাপ আছে, আজকে আমি কোনো পোস্ট করি নাই। তো আমি চাই যে আমার বন্ধুরা আজকে এসএমএস এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের কথাবার্তাগুলো শেয়ার করুক। নম্বরটা অবশ্যই শেয়ার করব, 01841904904। আমার পুরনো বন্ধুরা জানেন, নতুন যারা এইমাত্র টিউন করলেন 90.4, তারা কিন্তু এই নম্বরে আমাকে এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার যদি কোনো কথা বলার থাকে সেটা কিন্তু জানাতে পারেন। নম্বরটা আবারও বলছি, 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর। সালিহুর রহমান আছেন আমাদের সঙ্গে, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই, মনটা ভালো তো? আজ পুরো সময় যুক্ত থাকবো ইনশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সালিহুরকে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের বন্ধু ভাইয়া যুক্ত আছি, থাকবো পুরোটা সময়। শ্রুতি সুন্না হৃদ নাটোর থেকে, আপনার নামটা যেমন ডিফারেন্ট তেমন কঠিন মনে হয় আমার কাছে। আচ্ছা, আপনাকে আপনার মানে এই যে ডাক নাম কি, ধরেন যে কি বলে ডাকে সবাই, হৃদ নামে ডাকে, সুথি নামে ডাকে, না সুন্না নামে ডাকে, কোনটা নামে ডাকে একটু জানাবেন তো। আচ্ছা, এখানে আছেন আমাদের বন্ধু শারবিন আক্তার মুবারিকা। শারবিন আক্তার সবসময় আচ্ছা আমাদের নাম্বারটা সহ টাইপ করে দেন। না, আমাদের নাম্বার টাইপ করতে হবে না, শারবিন আক্তার মুবারিকা, আপনি জাস্ট আপনার নাম, আপনার কথাগুলো এই নম্বরে সেন্ড করে দিলেই হবে, ঠিক আছে? মানে ওটার জন্য আপনার আলাদাভাবে একটু টাইপ করতে কষ্ট হয়, এই জন্য আর কি কষ্টটা কমিয়ে দিলাম। আচ্ছা সিফাত ভাইয়া, গতকালকে আমার মেসেজ পড়েনি, কেন পড়েনি কেন? শুভবিকাল ভাইয়া, তোমাকে জবা ফুলের শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু মুবারিক, আমার তো মনে হয় আমি আপনার এসএমএস পড়েছি, আপনি কি কোনো কারণে বা কোনো সময়ে আপনি কি গ্যাপ দিয়েছিলেন বা আপনি ছিলেন না, এরকম কিছু হয় ছিল কি? থাকলে জানাবেন, হয়তো সেই সময় আপনি মিস করেছেন। আচ্ছা বস, আজকের বিকালটা অনেক সুন্দর তাই না? রিয়াদ ফ্রম রংপুর। রিয়াদ, হ্যাঁ, বিকালটা তো অবশ্যই সুন্দর লাগছে, একটা মানে সুন্দর একটা বাতাস আছে, গাছগুলো নড়ছে এবং রোদের তীব্রতাটা কম, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর লাগার আরো বড় কারণ। আচ্ছা ভাইয়া কেমন আছেন? আমি নুসাইবা। ভাইয়া আজকে কতক্ষণ থাকবা? নুসাইবা, আমি আছি রাত 8টা পর্যন্ত, সো অনেক অনেক কথাবার্তা হবে। ফাবিহা আছেন আমাদের সঙ্গে, আই এম ফাবিহা, ফাবিহা ওয়েলকাম। আর এদিকে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি আমাদের অমৃত বোস যুক্ত হয়ে গেছেন একদম এক্সাক্ট 5টায়, শুভবিকাল জানিয়েছেন, শুভবিকাল অমৃত। এবং আমাদের মিকাইলকেও দেখতে পাচ্ছি, শুভবিকাল, ব্যাঙ্গালোর ইন্ডিয়া থেকে আছেন আমাদের বন্ধু মিকাইল, অনেক দূর থেকে শুনছেন তিনি। আচ্ছা তহিদুল আছেন আমাদের সঙ্গে, আছি পুরোটা সময় জোর ওস্তাদ, ধন্যবাদ আমাদের বনশ্রীর তহিদ, অনেক অনেক ধন্যবাদ। আরও আরও কথাবার্তা হবে, তবে এই মুহূর্তে আমরা একটু শুনতে চাই যে লোকে আসলে কি বলে, এটা নুসরাত ফারিয়ার কণ্ঠে শুনবো, লোকে বলে বলে রে, এনিওয়ে গানটা শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 90.4 FM।

0: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা মেট্রো 9040।

কিছুক্ষণ আগে বলছিলাম সুন্দর একটি বিকেল, অবশ্যই সুন্দর বিকেল, তবে রোদেরও একটু আনাগোনা আছে এবং সারাদিন আসলে যারা অনেক কষ্ট করেছেন বা খুব দৌড়াদৌড়ি করেছেন নিশ্চয়ই শরীর থেকে অনেক পানি বের হয়ে গেছে আপনার ঘামের মাধ্যমে, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেশি বেশি করে বিশুদ্ধ পানি পান করতে হবে। এবং সাথে আমি আমার বন্ধুদেরকে এই জন্য সাজেস্ট করি, আপনি যখনই বেরোবেন বাসা থেকে তখন আপনি যদি কোনো ব্যাগ ক্যারি করেন সেক্ষেত্রে ছোট কোনো পানির বোতল রাখতে পারেন, সাথে ছাতা রাখতে পারেন, এটা আপনার জন্য ভালো। নাহলে ওই যে বসে থাকতে হবে, পানির দোকান কই, পানির পিপাসা লেগেছে ইত্যাদি ইত্যাদি, সো নিজের কাছে যদি মোটামুটি একটু প্রিপারেশন থাকে এটা আপনার জন্য ভালো। তো মনে হলো হঠাৎ করে যে না আমার বন্ধুদের একটু মনে করিয়ে দিই, তো একটু মনে করিয়ে দিলাম, আশা করি আপনি অবশ্যই এটা মানে অ্যাপ্লাই করবেন আপনার প্রতিদিনের দৈনন্দিন জীবনে আর কি। এদিকে যারা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 সিফাত, আপনার সঙ্গে আছি এই আমাদের এই ঢাকা মেট্রো 9040 নিয়ে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি এক বন্ধু লিখেছেন, রেডিও এফএম মাই লাভ, আমি মাম্পি বলছি, রেডিও এফএম যারা শুনে তাদেরকে আই লাভ ইউ, ভালোবাসা কেন এত অসহায় হয়, আমি তোমাকে অনেক ভালোবাসি। মাম্পি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি এই যে রেডিওর প্রতি এই ভালোবাসার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই রেডিও কিন্তু আপনাদেরকে অনেক বেশি ভালোবাসে, এফএম স্পেশালি, তো অবশ্যই এই যে যখন থাকেন কথাবার্তা শেয়ার করেন অনেক বেশি ভালো লাগে। আচ্ছা এখানে আছেন আমাদের বন্ধু, বন্ধুর নাম লিখেন নাই, বন্ধুর নাম কই, নাম নেই, ওকে, সো নাম না থাকলে আসলে পরেও লাভ নেই। এখানে আছেন আমাদের বন্ধু অমৃত বোস, অমৃত বোস কি লিখেছে দেখি, ধন্যবাদ, ককটেল টু এর তুচকো গানটা প্লে করার জন্য, আমার অনেক প্রিয় একটা গান, ওকে থ্যাংক ইউ। আমি তো বলেছি যে আপনাদের পছন্দের গানগুলো নিয়েই কিন্তু আমাদের প্লে লিস্টটা থাকে। আচ্ছা কালকে ওটিটিতে ককটেল টু সিনেমাটা দেখলাম, অসাধারণ লেগেছে, ওকে, আমার মনে হয় দেখা হয়নি এই সিনেমাটা, আর আমি ম্যাক্সিমামই মনে হয় আমার দেখা হয় সাউথের সিনেমা, হলিউড অ্যান্ড কোরিয়ান বা টার্কিশ যেইগুলো আছে সেগুলো, বলিউডেরটার ভিতরে আমার আসলে এখন মানে আমি একটা সময় দেখতাম কিন্তু পরবর্তীতে আমার আসলে সামহাও আমি ইন্টারেস্ট হারিয়ে ফেলি, সো ওইটা দেখা হয় না। তবে যেই মুভিগুলি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তারা কিন্তু একদম ফাটাফাটি একটা মানে ই করার চেষ্টা করে। তো আমার কথা শুনতে শুনতে আবার হারিয়ে গেছেন নিশ্চয়ই, তো হারিয়ে যাওয়ার আগেই আমি আবার একটু বলি, আমি হারাই নেই, আমি ঠিকঠাকই আছি, একটু কি বলে এটাকে পজ নিলাম আর কি। তো যেটা হচ্ছে কথা, যেটা বলছিলাম যে সিনেমা নিয়ে যে কথাগুলো, তো আপনি যখন টার্কি সিনেমা দেখবেন অথবা যখন ওই যে কোরিয়ান যে সিনেমাগুলো আছে এগুলো দেখবেন, আপনি দেখবেন কি যে ওইখান থেকে কিন্তু অনেক কাহিনী ইন্সপায়ার্ড হয়ে এখানে বানায়। এবং ওই যে আপনি যেটা বলছিলেন আগের যে সিনেমাগুলো ছিল বলিউডের এগুলো অসাধারণ ছিল, যেমন ধামাল ছিল, মজার লাগতো আমার খুব, ওয়েলকাম, তো গোলমাল, এই মুভিগুলো আমার কাছে খুব জোস লাগতো। সো বর্তমানে আমি আসলে ওই লেভেলের কমেডি আসলে খুব কম পাই, হয়তো হয় আমি হয়তো বা মিস করি, তো কেউ কারোর কাছে যদি কোনো সাজেশন থাকে আপনি আমাকে দিতেই পারেন। আচ্ছা এখানে অর্চনা রায় লালমনিরহাট থেকে, কি গো ভাইয়া আছো কেমন, এই তো ফাটাফাটি, আপনার কি অবস্থা। আচ্ছা বড় চুলের মেয়েরা তাহলে সুন্দরী আর ছোট চুলের মেয়েরা, এটা কাকে লিখলেন, এটা মনে হয় রিদম বলেছেন তাই না, আমি তো বলি নাই কিছু যে বড় চুলের, এটা আমাদের ঈশানা লিখেছে, ঈশানা কোন ঈশের কথায় বললেন আর কি এখানে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমাদের কি ঈশানা জানাক, আমরা এই ফাঁকে একটু এসএমএস পরে আসি। আমাদের যে বন্ধু, এক বন্ধু লিখেছেন হাই, হ্যালো, ওকে, কে আছেন রংপুর থেকে, আরও আছেন আমাদের এক বন্ধু, তিনি লিখেছেন রংপুর থেকে, মাইমুনা মিশু ছোট বোন সহ শুনছি, থ্যাংক ইউ ভেরি মাচ, দুই বোন শুনছে, আচ্ছা মাইমুনা মিশু ছোট বোন সহ শুনছি, ওকে, দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ যে যে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আড্ডায়। এখানে আছেন সাফা চিটং থেকে, বিকালে নরম রোদের শুভেচ্ছা নেবেন সিফাত শাহ, আপনি কি স্পাইডারম্যান মুভি দেখিয়েছেন, আচ্ছা দেখে থাকলে রিভিউ দিবেন জনাব, অনেক অনেক ধন্যবাদ সাফা, আপনি তো আমার পুরো সারনেম চেঞ্জ করে দিয়েছেন। যাই হোক, তো যেটা হচ্ছে কথা, এটা আবার কেউ, এটা কিন্তু আদরের ডাক সাফার, ঠিক আছে, আমার নামের আশেপাশে কোনো শাহ নাই। তো এখন যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে স্পাইডারম্যান নতুনটা আমার আসলে দেখা হয়নি, কিছু ক্লিপস দেখেছিলাম এবং সময় পাচ্ছি না আসলে দেখার জন্য, আমি যদিও স্পাইডারম্যানের ফ্যান মার্ভেলের, তো সেক্ষেত্রে আমি যতটুকু শুনেছি সাফা সেটা হচ্ছে যে এই মুভিটা নাকি খুবই ফাটাফাটি হয়েছে, তো এই জন্য দেখার জন্য অনেক ইন্টারেস্টেড, দেখা যাক আমি দেখতে পারি কিনা। আপনি যদি সময় সুযোগ পান দেখে নিতে পারেন, আমাকে জানাতে পারেন যে কেমন লাগলো আপনার সব কিছু, তখন আপনার কাছ থেকে রিভিউ নিয়ে আমি আরেকজনকে দিব, ঠিক আছে। আচ্ছা বস আজকের বিকালটা অনেক সুন্দর, আমরা পড়লাম, রিয়াদ আরও লিখেছেন ভাইয়া তোমার চক্কর বক্কর বাচ্চিতে এত দুষ্টু কথা, এই দুষ্টু কথাটা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের বন্ধু রিয়াদকে। আচ্ছা এখানে রাতুল আছেন, ভুল গায়ে মুচকো, ও মেরি বস, ভুল গায়ে মুচকো নেহি,
আমি তো আপনাকে ভুলি নাই। আচ্ছা এখানে আছেন ভাইয়া, তুমি সবার ভালো, তুমি ছাড়া আর কেউ এস এম এস পড়ান রমদা? ওর এস এম এস পড়ে দেখে আমি ভালো, এর মানে যেদিন আমি এস এম এস পড়বো না আমি খারাপ হয়ে যাবো, এই অবস্থা না? আচ্ছা এত গান কেন দাও না? গান তো বন্ধু লাগবেই, গান ছাড়া সবার তো আর কথা ভালো লাগে না, তাই না? গান শুনতে একটা আলাদা মজা আছে। নাইদান আছেন রংপুর থেকে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। হালিমা আছেন আমাদের সঙ্গে রংপুর থেকে, হাই ভাইয়া কেমন আছো? তোমাকে এই মিষ্টি বিকেলে সাদা গোলাপের শুভেচ্ছা, আহা হা থ্যাংক ইউ। মিমি আছেন আমাদের সঙ্গে, কি লিখেছেন? এই কিউট ভয়, আপনি একটু নাহিমকে বকা দেন, ওর জন্য আমার ফোনের মিনিট শেষ হয়ে গেছে। এই নাহিম কি অবস্থা, আপনি আপনি ফোনের মিনিট কেন শেষ করলেন? আপনি ঘন্টা শেষ করতে পারতেন, মিনিট কেউ শেষ করে? ওকে বলেন আমার ফোনে মিনিট ভরে দেয়, এখন ভরে দেন, তাড়াতাড়ি মিনিট দিয়ে দেন। আচ্ছা না হলে ওর খবর আছে, শান্ত বিনতে সান্ডা, বেশি করে বকা দিবেন আপনি, ঠিক আছে কিউট ভয়? আচ্ছা থ্যাংক ইউ, আমাদের মিমি লিখেছিলেন, মিমি ধন্যবাদ। নাহিম আপনার কাজটা ঠিক হয়নি, তার পারমিশন ছাড়া তার মিনিট শেষ করে ফেললেন, এখন আপনি সুন্দর করে লক্ষ্মী ছেলের মতো তার মিনিটটা তাকে আবার অ্যাড করে দেন, ঠিক আছে? আচ্ছা অনেক কথা, অনেকক্ষণ তো কথা বলে ফেললাম, আবার মনে একটু গানে যাওয়া দরকার। বাইরে যদিও রোদ কিন্তু বৃষ্টি ভেজা তো গানে থাকাই যায়, তাই না? মানে গানে গানে তো একটু বৃষ্টিতে ভেজেই যায়। তো সুমি আক্তারের কণ্ঠে বৃষ্টি ভেজা, এই চমৎকার গানটি শুনতে থাকুন, ফিরছি একটু পরেই আরও আরও কথাবার্তা নিয়ে, সঙ্গে থাকুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Metro 9040.

রাইট, শুনছেন ঢাকা এফএম 90.4 এবং সিফাত আপনার সঙ্গেই আছে। আচ্ছা, ঈশানা বলেছেন তুমি বলেছিলে চক করবো করে, আসলে কোন কথার ভিত্তিতে যেন বলেছিলাম এটা আমার এক্স্যাক্ট মনে নাই, তবে এই যে যদি বলে থাকে যে বড় চুলের মেয়েরা তাহলে সুন্দরী আর ছোট চুলের মেয়েরা, ছোট চুলের মেয়েরা এটা ছোট লেভেলটা কোন পর্যন্ত সেটা একটু জানা দরকার। আর এক একজনের কাছে সৌন্দর্যের সংজ্ঞাটা এক এক রকম হয় ঈশানা, এটা হচ্ছে ব্যাপার। এখন আমি যদি আমি যতটুকু আমি শুনেছি এবং যতগুলো গল্পের বই বলেন, কবিতা বলেন, গান বলেন, যেটাই বলেন না কেন, যেখানে প্রশংসার কথা বলা হয়েছে সেখানে কিন্তু আমি সবসময় ওই কাজল কালো চোখ বা কাজল দেয়া চোখ বা চুলগুলো বড় বড় এরকম আর কি, এলোকেশি চুল এরকমই আমি আসলে শুনছি। কখনো আমি শুনি নেই যে তার রাহুল কাটিং চুল আমাকে মুগ্ধ করেছিল, এরকম আমি আসলে শুনি নাই। সো দ্যাটস ওয়াই আর কি ওইভাবে বলা। তাছাড়া প্রতিটা মানুষই আসলে সুন্দর তার নিজ নিজ জায়গা থেকে এবং হয়তো বা তার প্রিয় মানুষের চোখে, কিন্তু আমরা আসলে যেরকম বুঝি আর কি, মানে কিছু বেসিক ব্যাপার দিয়ে যেরকম বুঝি, যেমন এটা খুবই কমন একটা ব্যাপার যে না মেয়েদের চুল লম্বা থাকলে, আমাদের দেশীয় যারা যারা আছে তারা অনেক বেশি পছন্দ করে লম্বা চুলটা, তো অনেকের আবার ছোট চুল পছন্দও হতে পারে। সো আমি ওইভাবে আসলে চিন্তা করে বলেছি, আরো বিস্তারিত বলতে পারতাম যদি আসলে আমাকে বলতেন যে আসলে কোন কথার ভিত্তিতে আমি এটা বলেছিলাম। আচ্ছা, এখানে আছে আমাদের বন্ধু আরাফাত এইচএস, আজকে নামের এত ভিন্নতা কেন, কাহিনী কি বলেন তো। আচ্ছা ব্রিলিয়ান ভাই, মন খারাপ আছে তো, এদিকে প্রশ্ন করলেন নাকি নিজেরটা বললেন কোনটা? আচ্ছা ও মন খারাপ আছে তো, আচ্ছা ডিফারেন্ট ভাবে জিজ্ঞেস করেছেন, না মন খারাপ নাই তো, আমিও ডিফারেন্ট উত্তর দিলাম। একদিন গান শোনাইতে বলেছিলাম, সেদিন বলেছো অন্য নেক্সট শোতে শোনাবে, তো আজকে কয়েকদিন কয়েক লাইন গান শোনাও, তোর মন পাড়ায় থাকতে দে আমায়, যদি এটা না পারো তাহলে তোমার ইচ্ছা একটা গান গাও। আচ্ছা আমার এই গানটা আমি শুনেছি কিন্তু আমার আসলে কখনোই তোলা হয়নি, কোন গানটা গাইবো এটা নিয়ে তো আমি কনফিউজড হয়ে যাই আসলে, যে কোন গানটা করা যায়, কোন গানটা আমি পারি, এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা ঠিক আছে, মনে করি আপনার দেখি কোন গানটা দুই চার লাইন গাওয়া যায় আর কি, চেষ্টা করবো অবশ্যই। তবে আরাফাত এইচএস, আমার তো গান এখন অ্যাভেলেবেল সব জায়গার মধ্যে, আপনি তো সেখান থেকেও শুনতে পারেন, আমার লাইভ কাভারও তো আছে বিভিন্ন জায়গায়, তো আপনি সেখান থেকেও শুনতে পারেন। আজকে অবশ্যই সুযোগ খুঁজবো, যদি সুযোগ পাই ডেফিনেটলি আপনাকে শোনাবো। আচ্ছা সালিহুল গেছেন, ভাই আজ খুব কি খুব গরম, বৃষ্টি নাই, কত আর বৃষ্টি চান, একবার বৃষ্টি হলো এবার একটু গরম হোক তারপর আবার বৃষ্টি। আচ্ছা গুড আফটারনুন দাদাই, কেমন আছেন, অনেকদিন পর আবার মেসেজ করেছি, তবে আপনার শো গুলো শুনেছি। লিপ্তি, লিপ্তিকে বহুদিন পরে দেখলাম, এই কই ছিলেন আপনি এতদিন বলেন তো লিপ্তি। আচ্ছা এখানে আছে আমাদের বন্ধু ভাই ভালানি, আমি ফাবিহা ইসলাম চৌধুরী অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ড তসলিমা। আচ্ছা দুজন মনে হয় শুনছেন, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই দুই বন্ধুকে। আচ্ছা নুসাইবা কি লিখেছেন, ভাইয়া তোমার প্লে লিস্টে এত সুন্দর, আমার রিকোয়েস্ট করতে হয় না, মন মতো সব পাই। ভাইয়া আজকে কি দিয়ে লাঞ্চ করেছো? লাঞ্চ লাঞ্চ আমার শুনে না, সত্যি কথা বলতে আমার দুপুরবেলা ভাত খাওয়া এটা খুব কম হয়, হ্যাঁ তো সেক্ষেত্রে আবার অনেক সময় আমার মনে থাকে না, এটা হচ্ছে বিষয়, যেহেতু ভাত খাই না, ভাত খেলে হয়তো বা মনে থাকতো। আচ্ছা আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের প্লেলিস্ট আপনি পছন্দ করেন নুসাইবা, আশা করি একেবারে আটটা পর্যন্ত থাকবেন, বহু কথা হবে। ভাইয়া কেমন আছো? ভাইয়া তোমাদের প্রতিদিনের শো এর নাম, সময় কে, কার নাম এবং কিবারে বলবা প্লিজ প্লিজ প্লিজ। আমি কুমিল্লা থেকে আফিফা মুবাশ্বিরা সামিহা আছি তোমার সাথে। আচ্ছা ভাইয়া তোমার বাড়ি কোথায়? ভাইয়া তুমি তো প্রতিদিন ধাঁধা দাও, আজকে তাহলে আমি তোমাকে একটা ধাঁধা দিই, ধাঁধাটা হলো তিন অক্ষরের নাম, তা সব লোকে তা খায়, প্রথম অক্ষর বাদ দিলে নারীর হাতে রয়। খিচুড়ি, খিচুড়ি হতে পারে, কারণ খিচুড়ির প্রথম অক্ষর যদি বাদ দিয়ে দিই আমরা তখন চুরি হয়ে যায়, এটা নারীর হাতে থাকে বললাম আর কি, মনে হয় এটাই হবে। ভাইয়া বলো তো জিনিসটা কি, বলে দিলাম তো। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে তিনি বলেছেন, আচ্ছা প্রতিদিনের তোমাদের প্রতিদিনের শো, আপনি প্রতিদিন সকালবেলা রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকালবেলা তানহাকে পাবেন মর্নিং মাইকে, তারপরে আপনি পাবেন হচ্ছে রবিবারে দুপুরে আমাকে পাবেন চক্কর বক্কর বাতচিতে। আচ্ছা এভাবে বলতে গেলে তো আজকে পুরো সারাদিন চলে যাবে, আপনি বরং সকালবেলা টিউন করবেন রবিবার দিন, তারপর আবার দুপুরবেলা টিউন করবেন, আবার বিকালবেলা টিউন করবেন, তাহলে মোটামুটি সবাইকে পেয়ে যাবেন, ঠিক আছে। আর তাছাড়াও আরও কীভাবে ইজিভাবে আপনাদের কাছে পৌঁছানো যায় সেটা আমরা অবশ্যই চেষ্টা করবো। অনেক অনেক ধন্যবাদ আমাদের বন্ধুকে এত সুন্দর করে SMS করার জন্য। এদিকে আছেন আমাদের বন্ধু উসমান, কেমন আছো বন্ধু সিফু? আলহামদুলিল্লাহ ভালো আছে উসমান, উসমান একটা রাজকীয় নাম, সেই আর্তুরুলের ভিতরে দেখেছিলাম, আর্তুরুলের ছেলে নাম থাকে উসমান, উসমান বে, এবং উসমান বে এর পরবর্তীতে একটা সিরিজ হয়, যদিও পুরোটা আমি দেখতে পারিনি, শেষ পর্যন্ত আর ধৈর্য কুলায় নেই। এনিওয়ে লিখেছে ওই সিফাত ভাইয়া, জানো আমার বাসা রিদম ভাইয়ার বাসা এক জায়গায় ঢাকা থেকে মনিরা, তাই নাকি মনিরা, কাহিনী কি,
ও না, কাহিনী তো হতেই পারে, একসাথে তো হতেই পারে, এমন তো না বিষয়টা যেন একজন থাকবে আর একজন মানে অনেক দূরে অন্য কোনো দেশে থাকতে হবে। যাক, তারপরেও ভালো হলো যে রিদমের প্রতিবেশী আপনি, এবং রিদমেরও ভালো হলো যে মনিরার প্রতিবেশী, ঠিক আছে। আর যদি এইভাবে চিন্তা করতে যাই তাহলে সবচেয়ে ভালো হয় এইটাই ভাবে যে আমরা সবাই বন্ধু, এটা সবচেয়ে ভালো। যাই হোক, আমরা একটু ঘাটে ডিঙ্গালটা লাগাই, তারপর না হয় বাকি কথা বলি পরবর্তী ঘন্টায় এসে। যে গানটি শুনবো সেটা হচ্ছে বাংলা ব্যান্ডের গান কিং কর্তব্য, বিমুর অ্যালবাম থেকে ঘাটে লাগাইয়া ডিঙ্গা। শুনতে থাকুন, সঙ্গেই থাকুন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

নতুন ঘন্টায় স্বাগত জানাচ্ছি আমার সকল বন্ধুকে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, সিফাত আপনার সঙ্গে আছি সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040 নিয়ে। কালকে এই সময় আবার আমাদের রিদমকে পেয়ে যাবেন আপনি উইকেন্ড বাজ নিয়ে, তো তার সঙ্গে আড্ডায় যুক্ত হয়ে যাবেন আশা করি। তবে এই মুহূর্তে আমি যেহেতু আছি, আমার সঙ্গে না হয় কথা হোক। আরাফাত এইচএস লিখেছেন, বলো ভাই, না আমি এখানেই শুনবো। আচ্ছা, এখানেই শুনবেন আপনি? আচ্ছা, আমি চেষ্টা করবো অবশ্যই, তবে শেষ দিকে দিয়ে চেষ্টা করবো। আর তিনি আরও লিখেছেন, ভাই আপনি বাংলাদেশের কোন ক্রিকেটারকে ভালো লাগে, আপনার ফেভারিট প্লেয়ার কারা কারা? আমার MR15 ফেভারিট, তাকে আপনার কেমন লাগে তাকে নিয়ে কিছু বলেন। MR15 ডেফিনেটলি জোস, তার যোগ্যতা দিয়েই তিনি এ পর্যন্ত আছেন, এবং বাংলাদেশের অনেক অর্জনের পিছনে তার অবদান কিন্তু অনেক বেশি। এবং আমার, আমি এর আগের বারও বলেছিলাম, আপনি মনে হয় এই প্রশ্নটা আগে করেছিলেন, আমার তো আসলে বাংলাদেশের সব প্লেয়ার কি ভালো লাগে, আমাদের দেশি প্লেয়ার এখন যারা যারা আছেন। আর তার মধ্যে যদি বলেন, আমার অনেক ফেভারিট একটা প্লেয়ার হচ্ছে মুস্তাফিজুর রহমান, এবং মুস্তাফিজুর রহমানকে আমার প্রচণ্ড ভালো লাগে একদম প্রথম থেকেই। তার মানে তিনি ওই যে অনেকটা মানে কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী, সো এই জন্য তাকে ভালো লাগে। তাছাড়া আরও যে যে প্লেয়াররা আছেন তাদের সবাইকেই আসলে ভালো লাগে। মুশফিকুর রহিমকে ভালো লাগে, তারপরে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে অনেক ভালো লাগে, এবং নাইম, তাকে ভালো লাগে। সো আমি আসলে কাকে ফেলে কাকে ই করবো, তো আমার মোটামুটি সবাইকেই পছন্দ, তার মধ্যে মুস্তাফিজুর রহমান আমার একটু বেশি পছন্দ, কারণ তিনি এত বছর পরেও অনেক বেশি পরিমাণ হতে পারে, মাঝে মাঝে তিনি ফর্মে থাকেন না, কিন্তু এত বছর পরেও তিনি কিন্তু একটা ভয়ের নাম প্রতিটা দলের ব্যাটারদের কাছে, কারণ তার বল আসলে কোনটা কোন দিকে সুইং করবে, কাট করবে, এই কাটারটা হবে সেটা আসলে বোঝাটা টাফ। এটা কিন্তু আসলে দীর্ঘ প্র্যাকটিস এবং তার যে খেলার প্রতি মনোযোগ, এই সব কিছুর উপরেই নির্ভর করে। এবং মুশফিকুর রহিম নিঃসন্দেহে, তিনি তো আসলে ওই যে কি বলে এটারে, অস্ট্রেলিয়া যেমন সাইমন ছিল আগে ম্যাচ ধরে ফেলতো, তেমনি আমাদের মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই দুই ভাইরা ভাই, তারা যে খেলা দেখিয়েছেন আমাদের, আসলে কৃতজ্ঞতা তাদের প্রতি। ওকে, আমাদের সঙ্গে আরও যারা যারা আছেন, জুয়েলকে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে, আমাদের ইন্টারন্যাশনাল বন্ধু মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন, স্বাগত জানাচ্ছি বন্ধু। অর্চনা রায় লালমনিরহাট থেকে কি লিখেছেন, আমি ফেসবুকে এসে আজকে পোস্ট খুঁজতেছি, ভাবছি যে আজকে কোনো পোস্ট দেয় নাই কেন, তারপর হঠাৎ মনে হলো আজকে তো বুধবার, আর বুধবার তো ভাইয়া কোনো পোস্ট দেয় না, মানে সবসময় দেয় না বিষয়টা তা না, বুধবার একটু ব্রেক হয় মাঝে মাঝে, আর একদিন একটু পোস্ট ছাড়াই দেখি কেমন হয়, কোন কোন বন্ধুরা SMS হোয়াটসঅ্যাপ করে, কিন্তু আবার মাঝে মাঝে কিন্তু দেই। সো আপনি যে আজকে যেমন চেক করেছেন, প্রতিবারই চেক করবেন, হয়তো আগামীবার দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে SMS এর মাধ্যমে যে যে বন্ধুরা আছেন, হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যারা, নিশি, ওই দুষ্টু আমার SMS পড়ো না কেন। আচ্ছা, লিখেছেন তিনি, লিখেছিলেন যে, বিআই সাহেব আজকে বাসায় আম্মু হাঁসের মাংস আর কবুতরের মাংস রান্না করছে, আহা ওহো, ভাবছি রংপুর থেকে ঢিল মারি, আর তুমি তুমি ক্যাচ ধরবে, ক্যাচই তো ধরা, আচ্ছা যাই হোক ক্যাচ করবে, বুদ্ধিটা কেমন, বুদ্ধিটা খুবই ভালো, কিন্তু ওইটা আপনি যখন ছুঁড়ে মারবেন তখন কাক টাক যেগুলো আছে ওগুলো উপর থেকে নিয়ে চলে যাবে, বাজ পাখি, তারপরে চিল যারা আছে নিয়ে যাবে, তো আমি পাবো না মনে ঠিক মতো। আচ্ছা, নিজের খেয়াল রেখেও খোদা হাফেজ, এবং তিনি আবার লিখেছে, আছি একদম শেষ পর্যন্ত, তাহলে বিদায় নিলেন কেন? আচ্ছা, তারপরের কথাটা তো পড়লামই, ওই দুষ্টু আমার SMS পড়ো না কেন, বলে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপনার SMS এর জন্য। সিওদ ভাই, আপনার কণ্ঠ অনেক সুন্দর, অনেকদিন ধরে শুনি, আজ প্রথম মেসেজ করলাম, আমার নাম মোহাম্মদ হাসান জামিল, আমার বাড়ি শরীয়তপুর, আমি থাকি চট্টগ্রাম। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের বন্ধু হাসানকে, হাসান আপনার ভালো লেগেছে আমার কথা। আর এদিকে আছেন আমাদের বন্ধু চাঁদের আলো সিফু ভাইয়া, ভালো বাবা, জোনাকির হাসি, সিফু ভাইয়া তোমাকে বন্ধু হিসেবে ভালোবাসি, বাবা আকাশের তারা, সিফু ভাইয়া সবাই সবার সেরা, ওহ টু লাইনার করে এগুলা কবিতা, লিখেছেন আমাদের বন্ধু তুবা, তুবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমা আছেন আমাদের সঙ্গে, আছি আছি আছি, খেলতেছি না কানাম আছি, ওহো হো কি করবো সিফাত ব্রো, লেট হলেও আইসা পড়ছি, তমা ফ্রম সি, তমা ফ্রম শ্রী, মানে আমাদের এই সি থেকে আসা তোমাকে, সি মানে বুঝেছেন তো, সি মানে সিলেট আর কি, সিলেটই তোমাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ তোমা জয়েন করার জন্য। এখানে আছেন আমাদের বন্ধু ভাইয়া, আপনি সবার মেসেজ পড়েন আমারটা পড়েন না, আমি আপনার বড় একজন ফ্যান বন্ধু, এইভাবে আসলে চিন্তা করে আমি SMS পড়ি না। আমাদের বন্ধু রিমি, রিমি এই যে এখন পড়তে হলো, আমার নিজের কাছে ভালো লাগছে যে আপনার SMS টাইম পড়তে পেরেছি, রংপুর থেকে আমাদের রিমি, অনেক অনেক ধন্যবাদ, আপনি আশা করি নিয়মিতই আমাদেরকে লিখবেন, আর এইভাবে আসলে ভাববেন না যেন আমি ইচ্ছা করে পড়ি না ভাই, এই ধরনের কোনো কিছু না বন্ধু। আচ্ছা, এখানে আছে বন্ধু লিখেছে, ঢাকা FM ছাড়া কিছু বুঝি না, ঢাকা FM থাকলে আর কাউকে খুঁজি না, ও হো হো কররা কবিতা এটা।
আচ্ছা, আর যদি সিফাত বিআই হাজির হয়ে যায় তাহলে তো জমে দই। এটা আমাদের বন্ধু সীমা, সীমা আপনাকে ধন্যবাদ এই ভালোবাসার সীমা অতিক্রম করে দেওয়ার জন্য। কিছু কিছু সীমা অতিক্রম করতে ভালোই লাগে। ছোট মেয়েটার মেসেজটা না পড়েই গানে চলে গেলেন, আমি নামাজ না পড়ে শুনছিলাম, পড়ে দিবেন ভেবে, ওই যে বললাম এইভাবে তো আসলে ভেবে করি পড়ি নাই, কোনোটাই যে এখন পড়ে দিয়েছে। আমাদের এই বন্ধু বেশ আগেই আমাকে মেসেজ করেছিলাম, জানি না এই মুহূর্তে তিনি শুনছেন কিনা, তবে আশা করছি তিনি শুনছেন। আচ্ছা, অনেকে অনেক রিকোয়েস্ট করে থাকেন যে পাতার বাসুরি গানটার জন্য, আজকে কিন্তু আমার প্লে লিস্টে আছে, আপনাদের জন্য প্লে করে দিলাম। ঈশান এন্ড সুনেধির কণ্ঠে পাতার বাসুরি, তারপর টুপারি না, এনিওয়ে আমি শুনি, গানটা শুনতে খুব ভালো লাগে।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা FM।

FM 90.4.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Metro 9040.

জাজ চলছে ঢাকা মেট্রো 9040 সিফাতের সঙ্গে। আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4 এবং এই মুহূর্তে যেটা হয় সেটা হচ্ছে আমার যেই মানে অফিসগামী বন্ধুরা আছেন আর কি, তাদের বাসায় ফেরার সময় হয়। তো অফিস শেষ করে তারা যখন বাইরে বের হয় তখন এই সময়টাতে আসলে রাস্তায় রাশটা খুব বেশি থাকে, তো এই সময় বিরক্তির কারণটা অনেক বেড়ে যায়। যেহেতু এক জায়গায় যদি আমরা বসে থাকি, যে পাঁচ মিনিটের রাস্তা যদি আধা ঘন্টা লাগে তাহলে তো খুব স্বাভাবিকভাবে মেজাজ খারাপ হবে। ঠিক তখনই আমি আসলে বন্ধু আপনাকে বলতে চাই, ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনি আসলে নতুন কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারেন। যেহেতু বসেই আছেন তো সেই মুহূর্তে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আপনার কোনো কথাবার্তা শেয়ার করতে পারেন, যেই কথার জন্য আপনার মেজাজ আজকে প্রচণ্ড খারাপ সেটা নিয়ে কথা বলতে পারেন, বা যেই কারণে আপনি আজকে অনেক বেশি পরিমাণ হ্যাপি সেটাও কিন্তু আপনি জানাতে পারেন। এবং সাথে সাথে আপনি যেটা যদি এটাও মন না চায়, আপনি যেটা করতে পারেন, নতুন কোনো ভাষা শিখতে পারেন, নতুন কোনো সিনেমা নিয়ে জানতে পারেন, বা আপনার কাজের যে ক্ষেত্রটা আছে সেই ক্ষেত্রটা সম্পর্কে আরেকটু গভীরে কিন্তু আপনি গবেষণা করতে পারেন। কারণ আপনার হাতে যদি থাকে মোবাইল তো সেই ক্ষেত্রে আপনার কাছে তো পুরো বিশ্বই আছে, তাই না? তো এটা কোনো ব্যাপারই না, তো আপনি এটা অবশ্যই সময়টাকে কাজে লাগাতে পারেন। এনিওয়ে এই মুহূর্তে আমি আমার সময়টাকে কাজে লাগাই, আমার বন্ধুবান্ধব যারা লিখেছেন তাদের কথাবার্তা পরে। আমাদের বন্ধু অর্চনা রায়, আজকে দাদুবাড়ি যাব, কয়েকদিনের জন্য দাদুবাড়ি থেকে ঘুরে আসি, তোমায় শুনছি আর রেডি হচ্ছি। ওকে, হ্যাঁ ঘোরাফেরার দরকার আছে, অবশ্যই ঘুরতে যাবেন, ঘোরাফেরা করলে মনটা ফ্রেশ থাকে। আরাফাত এইচএস, আচ্ছা ভাই আপনার এইচএসসি অ্যান্ড এইচএসসি রেজাল্টটা কত? এটা কাকে বললেন, মানে আরাফাত এইচএস কে জিজ্ঞেস করলেন না আমাকে জিজ্ঞেস করলেন? আরাফাত এইচএস আপনি, একটু আগে তো অন্য জায়গা থেকে মনে আমি এসএমএস পাচ্ছিলাম, কোনটা আসলে জানাবেন। আচ্ছা এখানে আছেন আমাদের বন্ধু, আসসালামু আলাইকুম, এ ভেরি গুড ইভিনিং ফ্রম মাই সাইড, রায়হান সৈয়দপুর। রায়হান সৈয়দপুর আপনাকেও, মানে রায়হান সৈয়দপুর না, মানে রায়হান সৈয়দপুরের রায়হান আপনাকেও শুভ সন্ধ্যা, যদিও সন্ধ্যা একেবারেই কাছে চলে আসছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো আর 10 মিনিট পরেই মাগরিবের আজান, তো সেক্ষেত্রে আমরা পরন্ত বিকেলে আছি, সন্ধ্যার একেবারে কাছাকাছি। ওহো হো, কবিতা মিলে গেল তো। আচ্ছা কাল সাসপেন্ড হয়ে গেছে, আচ্ছা আমার মেজাজ খারাপ, আমার ফ্রেন্ড আইডিটা FB ID কাল সাসপেন্ডেড হয়ে গেছে। কি কারণে হয়েছে? শুধু সাসপেন্ডেড হয় না, মানে কোনো একটা রিজনটা কি বলেছে? আচ্ছা আরাফাত এইচএস, আরাফাত এইচএস জিজ্ঞেস করেছেন আমার ছিল A-N-A ছিল, অ্যান্ড আপনি বলেছেন হচ্ছে কি FB ID কাল সাসপেন্ড, কি কারণে হলো আরাফাত এইচএস সাসপেন্ডেড হওয়ার কারণটা কি বলেন তো, কি কারণে মনে হয় বা তারা কি বলছে কি হতে পারে কারণ? কারণ অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে আইডি ঝামেলা হতে পারে, বা আপনি যদি বিতর্কিত কিছু দেন সেক্ষেত্রেও ঝামেলা হতে পারে, আরও বিভিন্ন কারণে ঝামেলা হতে পারে। তো আসলে রিজনটা কি সেটা ফাইন্ড আউট করে আপনি আমার মনে হয় যে ঠিকঠাকভাবে রিকভার করতে পারবেন আপনার আইডিটা, যদি আমার ভুল না হয়ে থাকে। আচ্ছা SMS এর মাধ্যমে অনেক বন্ধুরা আছেন আমাদের সঙ্গে। আচ্ছা আমার বন্ধু সীমা ঠাকুরগা থেকে, তিনি লিখেছেন যে ঠাকুরগায় আপনার কোনো ফ্রেন্ড আছে? আমি তো আসলে পড়ি অনেক জায়গায়, পুরো বাংলাদেশ থেকেই তো আমরা আসলে SMS পাই, সাথে দেশের বাইরে থেকেও পাই, তো এক্স্যাক্ট আসলে মনে করতে পারছি না, তবে মনে হয় আছে। এবং আচ্ছা মেসেজ পড়ে দিলে তার খুব ভালো লাগে। ওকে, তিনি বলেছেন যে মুকুল ভাই বলে ভালো কথা বলতে হবে, ভালো করে বলতে হবে, একটা খারাপ কথা মানুষের সারা জীবন মনে থেকে যায়, একটা কথার ভুলে দেশের সরকার বদলে গেছে, শুনে ভয়ে আমি কাউকে কিছু লিখি না, শুধু আপনাকে লিখি কারণ আপনি বলেন মনে যা আসে তাই লিখতে, তাই আমি ভয়কে জয় করে লিখেছি, কখনো ভুল কিছু লিখলে তারপরে মাপ না, আপনি ভুল কিছুই লিখেন নাই এবং আমি এটা বলি। এবং মুকুল ভাই আমার মনে যেটা বুঝাতে চেয়েছেন যে আপনি মুকুল ভাই কথা অফ রাখার জন্য মনে হয় না বলার কথা, হয়তো তিনি এটাই বুঝাতে চেয়েছেন যে আপনি অবশ্যই বলবেন কিন্তু কথাটাকে কতটা সুন্দরভাবে বলছেন। এবং অনেক সময় আমাদের কথার মানে অনেক খারাপ কথাও আমাদের কথার মানে কি বলে এটাকে, শব্দ চয়নের মাধ্যমে আমরা কিন্তু অনেক খারাপ কথা অনেক সুন্দরভাবে বলতে পারি, বুঝিয়ে বলতে পারি, ঠিক আছে? তো সেটাই হয়তো বা বোঝানোর চেষ্টা করেছে। আমি একটা ছোট্ট গল্প বলি, একটা একটা জায়গায় মানে একটা বিয়ের অনুষ্ঠানের ভিতরে একটা মহিলা গেল, সেখানে আসলে তিনি দেখতে মানে গল্প অনুযায়ী বলছি আমি আসলে, যে তিনি দেখতে আসলে খুব বেশি সুন্দরী ছিলেন না, মানে অসুন্দরী বলা যায়, মানে কুৎসিত বলা যায় আর কি, এরকম আর কি যতটুকু লেখা পড়েছিলাম। তো সেই অবস্থায় তাকে সবাই বলতো যে আপনি এত কুৎসিত কেন, এটা সেটা দুনিয়ার কথাবার্তা বলতো আর কি, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে। তো বলার পরে তিনি স্বাভাবিকভাবেই খুব কষ্ট পেতেন, তো ঠিক একইভাবে, এবং এই উনি যখন হাসতেন, উনি যখন কথা বলতেন, তখন আর কি সবাই না আরও বেশি পরিমাণ মানে বিরক্ত হয়ে যেত এবং সবাই খুব বেশি মানে ওই যে একটা হয় না যে আনইজি ভাব থাকতো সবার। তো এমন সময় একটা লোক, এবং একটা লোক সেখান থেকেই আর কি সেই পুরো আয়োজনের ভিতরে একজন তার কাছে গেলেন এবং গিয়ে বললেন যে আপনি দেখতে অনেক সুন্দর। এবং আসলে সবার মূল উদ্দেশ্যটা ছিল যে তিনি যেন না হাসেন, তিনি হাসলে সবাই আরও বেশি পরিমাণ বিরক্ত হন। তো এই কথাটা অনেকে অনেকভাবে বলেছে এবং তিনি খুব কষ্ট পেয়েছেন। তো ওই যেই লোকটার কথা বলছিলাম ওই লোকটা গেলেন, যে তাকে বললেন যে আপনি দেখতে অনেক সুন্দর,
এবং আপনি যখন আপনার ঠোঁট দুইটা একসাথে রাখেন, মানে ঠোঁটগুলো বন্ধ করেন, আপনাকে দেখতে এত বেশি অসম লাগে, মানে আমি জাস্ট তাকিয়ে থাকি দেখেন। তারপরে কিন্তু ওই যে যে মহিলাটার কথা বলছিলাম, তিনি কিন্তু হাসি বন্ধ করলেন কিন্তু মুচকি হাসি দিলেন। কথা কিন্তু বিষয়টা এটাই ছিল যে হাসিটা বন্ধ করানো, কিন্তু বলার স্টাইলটা আপনি দেখবেন, আপনি গিয়ে বললেন আপনাকে দেখতে কুচির লাগে, এত বিশ্রী হাসি আপনি দেন কেন, এটা এক ধরনের কথা। আরেকটা হচ্ছে যে আপনি ভিন্ন ভাবে যান, আপনি দেখতে অনেক সুন্দর কিন্তু হাসি না দিলে আপনাকে আরো বেশি সুন্দর লাগে, মানে হাসিটা যদি কিছুক্ষণের জন্য বন্ধ রাখেন। দুইটাই কিন্তু কথা, একই কথা, একই উদ্দেশ্য, কিন্তু আপনি কাউকে হার্ট করলেন না। হ্যাঁ, আপনি এটা তো একটা এক্সাম্পল ছিল, এরকম বহু ব্যাপার আমাদের জীবনে ঘটে যে আমরা আসলে যেই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝাতে পারতাম, খুব সুন্দরভাবে বলতে পারি, কিন্তু আমরা এটা করবো না। আমরা চিৎকার করে কথা বলবো, আমাদের নিজেদের ইগোইজম দেখানোর চেষ্টা করব, আমাদের নিজেদের পাওয়ার দেখানোর চেষ্টা করব, ঠিক তখনই বিপত্তিটা হয়। আরেকজনকে হার্ট করা, আরেকজনের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলা, এটা আমাদের ব্যবহারের কারণেই হয়, ঠিক আছে? তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আপনার মাফ চাওয়ার কোনো কিছুই নেই সীমা, অবশ্যই বলবেন, বরং আপনি অনেক সুন্দর করে লিখেছেন, এভাবেই সুন্দর করে সবসময় লিখবেন। আর অবশ্যই মনের কথা, এত এত মানে আন্দোলন হয়ে গেল, এত কিছু হয়ে গেল, কেন হলো? আপনি যেন বলতে পারেন, আমি যেন বলতে পারি, এই জন্যই তো। বলবেন না কেন, অবশ্যই বলবেন, সুন্দর করে বলবেন। ওকে, আমাদের সঙ্গে আরও যে আছেন তিনি হচ্ছেন, আমি একদিন হাসলে 10 দিন কান্না করতে হয়। আচ্ছা, তারপর তাই হাসতে ভয় লাগে, আমি কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কখনো পূরণ হয় না, তাই স্বপ্ন দেখতে ভয় লাগে, জানি না কি করা উচিত। তানিয়া, তানিয়া আমি বুঝতে পারছি যে আপনি কোনো কারণবশত মানে নিজেকে একেবারে হতাশায় নিমজ্জিত করেছেন, কিন্তু এখান থেকেও বেরিয়ে আসা সম্ভব। আপনি বলেছেন আপনি একদিন হাসলে 10 দিন কান্না করতে হয়। আপনি এমন অনেক দিন গেছে, আপনি মনে করে দেখেন আপনার জীবনে, যে আপনি 10 দিন কান্না করার পরে 20 দিন অনেক হেসেছেন। ওই যে আমি বললাম যে আমাদের কষ্টের কথাটা বেশি মনে থাকে, দুঃখের কথা বেশি মনে থাকে, আমাদের সুখের কথা খুব বেশি মনে থাকে না, ঠিক আছে? তো আপনি যদি মনে করেন যে না, 10 দিন আপনি কান্না করেছেন, 5 দিন আপনি মানে হাসাহাসি করেছেন, হেসেছেন, আপনি 5 দিন যে কারণে হেসেছেন সেটা মনে করেন আবার, তাহলে তো মনটা ভালো হয়ে যায়, যায় না? আচ্ছা, আমি কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কখনো পূরণ হয় না। আমি প্রতিদিন যে ঘুমাই এবং যে আমরা জাগি, এই প্রতি মুহূর্তেই স্বপ্ন দেখার মতো অধিকার, স্বপ্নটাকে বাস্তবায়ন করার অধিকার আমাদের থাকে। তো আমরা যদি স্পেসিফিক যে আমি 10 দিন বাঁচবো, 10 দিনের মধ্যে 3 দিনের যে স্বপ্ন দেখবো, ওই স্বপ্নগুলোর ব্যাপারে যেহেতু পূরণ হয় না, তো বাকি 7 দিন আমি এভাবেই তাকিয়ে থাকবো, এটা কিন্তু হয় না। স্বপ্ন আপনি হাজার হাজার স্বপ্ন দেখবেন, সেখান থেকে হাজার হাজার স্বপ্ন ভেঙে যাবে, সেখান থেকেই দুই একটা স্বপ্ন বাস্তবায়ন হবে, সেখান থেকে আপনি আবার অনেক আনন্দ পাবেন, আবার কষ্ট পাবেন, এটাই লাইফ। তো তানিয়া, আপনি যদি এই জিনিসগুলোকে ধরে বসে থাকেন যে না, আমার জীবন অনেক কষ্ট, আমি হাসলেই সমস্যা হয়, আমি স্বপ্ন দেখলেই সমস্যা হয়, সবার আগে এটা চিন্তা করুন আপনি কোন ব্যাপারে হাসছেন, সবার আগে এটা চিন্তা করবেন আপনি কোন বিষয়ে স্বপ্ন দেখছেন, স্বপ্নটা কি বাস্তবায়নযোগ্য কিনা আপনার জন্য, তো আমার মনে হয় তখন জিনিসটা অনেক বেশি পরিমাণ ইজি হয়ে যাবে। তো এই জন্য নিজেকে হতাশ ভাববেন না তানিয়া, অবশ্যই আপনার সঙ্গে আমরা আছি, বন্ধুরা আছি, আপনি হাসবেন, আপনার হাসি অনেক সুন্দর, হাসি খুশিভাবে থাকবেন, আপনি অনেক ব্রিলিয়েন্ট একজন মানুষ, এটা আমি বিশ্বাস করি, এবং আমি জানি যে আপনি জায়গা থেকে রিকভার করতে পারবেন। সো এখন থেকে একেবারে মানে কোনো হতাশা হতাশা কিচ্ছু নাই, দুঃখ থাকবে, হাসি মুখে এটাকে বরণ করে নেবেন যে ওকে বাবা আসো, দুঃখ তুমি আসো, তোমার পরেই আমার সুখ আছে, আমি তখন সেটাকে উপভোগ করব। ওকে, আচ্ছা, মিমি লিখেছেন, সিওদ ভাই একটা কথা বলি আপনাকে, রিদম ভাইকে যদি আমি কিউট বয় বলে ডাকি আপনি কি রাগ করবেন? না, প্রশংসা করলে রাগ করবো কেন? দুপুরে খাওয়া হয়েছে, বাসার সবাই ভালো আছে, আপনার শরীর সুস্থ আছে, কিউট বয় সিফাত ভাই আপনার একটা গান শোনান প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ, কিউট বয় শুধু একটা গান। আচ্ছা, ওই যে আমাদের আরাফাত আমাকে বলে রেখেছে, দেখি আমার কোনো একটা গানের 2-4 লাইন গাওয়া যায় কিনা, তবে এই মুহূর্তে একটা গানে যাবো, মেরুন ফাইভের গান এনিমেলস, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Metro 9040.

যাক, এখন আমার যে যে বন্ধুরা আছেন সবাইকে ধন্যবাদ। সিফাত আপনার সঙ্গেই আছি ঢাকা এফএম 90.4 এ, ঢাকা মেট্রো 9040-র আড্ডা নিয়ে। তো যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে যে ডারউইনে তো আমরা 9 উইকেটের একটা দাপুটে জয় পেলাম, মানে আমাদের বাংলাদেশ ক্রিকেট টাইগার্সরা। এখন কিন্তু তারা যাচ্ছে হচ্ছে পরবর্তী গন্তব্যে, তবে সেটা আসলে পথটা বেশ লম্বা একটা পথ, প্রায় 14 ঘন্টার একটা মানে তাদের জার্নি হয়েছে, এবং সেখানে তারা নিঃসন্দেহে খুব বেশি পরিমাণে টায়ার্ড। ম্যাকাইয়ে তারা পৌঁছেছেন, এবং সেই ম্যাচটি কিন্তু অবশ্য শুরু হবে, খেলা তো চলতেই থাকবে, আগামী 22 আগস্ট থেকে চলবে হচ্ছে 26 আগস্ট পর্যন্ত, এবং প্রতিদিন খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায়, এবং ভেনু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। এবং ম্যাকাইয়ের ইতিহাসে এটা কিন্তু প্রথম পুরুষ টেস্ট, একই সঙ্গে অস্ট্রেলিয়ার 12তম পুরুষ টেস্ট ভেনু হিসেবে এই মাঠটির অভিষেক হতে যাচ্ছে। তো আশা করছি যে আমরা এই টেস্টেও দাপুটে জয় অর্জন করব, এবং আমরা মোটামুটি ইতিহাস করে ফেলেছি এটা গত যে টেস্টটি গেল। তো অভিনন্দন আমার সব আমাদের বাংলাদেশ ক্রিকেট টাইগার্সদের, আশা করছি সামনে ওই কন্টিনিউটিটা থাকবে। আর এদিকে আমার যে যে বন্ধুরা আছেন তাদের কথাবার্তাগুলো একটু পড়ব। লিখেছেন নীলুফা লিখেছেন, আরাফাত এজাজকে বলবেন আমার, তার FBID আচ্ছা আচ্ছা এটাই উনি বলছিলেন, তার FBID তো সাসপেন্ডেড হয়ে গেছে, এই যে রেজাল্টটা কত, আচ্ছা আমি বুঝি নাই আসলে, আপনি একটু আগে বললেন আপনি আরাফাত, তারপরে আবার বলেন যে না, এখন হচ্ছে আবার আরেকটা, হয়তো আমার বুঝতে ভুল হচ্ছে। এনিওয়ে আরাফাত HS লিখেছে, আমি তো SSC দিয়েছি, HSC দেই নাই, আমার SSC গ্রেড A-, আচ্ছা মিল আছে আমার সাথে, মিতা, ওকে। অর্চনা রায় লিখেছেন, ওকে ভাইয়া ভালো থেকো, একটু তাড়াতাড়ি বিদায় নিলাম। না অর্চনা, আপনি যেতে পারেন না, এভাবে হতে পারে না, আচ্ছা যান, কাজ টাজ থাকতে পারে, সবসময় তো আর আড্ডা দেওয়া যাবে না। ওকে, SMS-এ যে যে বন্ধুরা আছেন তাদের কথাবার্তাগুলো একটু পড়ব। আমাদেরকে লিখেছিলেন হচ্ছে ইউসুফ শিকদার বিক্রমপুর থেকে, বন্ধু আমাদের, ভাইয়া আমি আমার ছোট ভাই যখন তোমার কথা গানটা প্রথম শুনলাম, ছোট ভাই বললো সিঙ্গারটা খুব সুন্দর, পরে আমি একদিন FM শুনি, রঙিন ঢাকায় তোমার মতো কণ্ঠ, নগদ ফিদা, কি নগদ ফিদা ভাইয়া, আহা ধন্যবাদ। তবে রঙিন ঢাকা চলাকালীন অবস্থায় আমার এই কথা গানের আমি আর এই রঙিন ঢাকার আমি, এই দুইটাকে চেনানোর জন্য আমার কয়েক বছর চলে গেছে আর কি, যদি আমি আলাদাভাবে চেনাতে চাইনি, বাট সব অনেকে আর কি জানতেন না এই ব্যাপারটা, ওইটা আলাদা একটা ক্যারেক্টার চিন্তা করতেন, এটা ক্যারেক্টার তো ডেফিনেটলি ডিফারেন্ট, বাট মানুষ আমি একই। তো ধন্যবাদ আমার কাজগুলো পছন্দ করার জন্য। আচ্ছা লিখেছেন, ভাইয়া কিছু শোনা যাচ্ছে না, হ্যাঁ কি বলেন, যেহেতু বলবেন না কয়টায় হবে একটু বলেন, আচ্ছা আমি বলেই দিই আজকে, কারণ ব্যস্ত থাকতে পারে তাই সময়, আচ্ছা বলছে জীবন গল্প কবে হবে, এটা যেহেতু বলবেন না কয়টায় হবে একটু বলবেন, কারণ ব্যস্ততার থাকতে পারে তাই সময় বললে ভালো হয়, আমি সাদিয়া ড্যামের থেকে। সাদিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জীবন গল্প যতটুকু আমি জানি, যতটুকু আমরা জানি, সেটা হচ্ছে জীবন গল্প আপনি পাবেন আগের সময়, মানে প্রতি বুধবার রাত 11টায়, ঠিক আছে। এখন কবে শুরু হতে যাচ্ছে সেটার জন্য আপনাকে একটু কান পেতে থাকতে হবে ঢাকা FM 90.4, এবং চোখ রাখতে হবে ফেসবুক পেজে। লিখেছেন আশিকুর রহমান, তিনি লিখেছেন কেমন আছো ভাইয়া, 3 বছর হয় আপনার সাথে শো শুনি, বাট SMS করতে পারি না কারণ আমি টিউশনই করি, আমি MD আশিকুর রহমান ফ্রম রংপুর। ওকে, রংপুর থেকে আমাদের বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাকে। আর এদিকে আছেন আমাদের বন্ধু শারমিন আক্তার মুবারিকা, সিফাত ভাই আমি গতকালকে প্রথম থেকে যুক্ত ছিলাম, হয়তো মেসেজ মিস করে ফেলেছেন, কালকে ধাঁধার উত্তর অনেক সহজ ছিল, হ্যাঁ একদম এত বেশি সহজ, আমি নিজেই চিন্তা করছিলাম যে এত সহজ দেওয়া ঠিক হয়নি। আচ্ছা উর্মি লিখেছেন, ভাইয়া কেমন আছো, ভাইয়া আপনি কোন গ্রুপ নিয়ে SSC দিয়েছিলেন, কমার্স, বললামই তো বিজনেস স্টাডি, আমি SSC 26 A+ পেয়েছি, কংগ্রেচুলেশন, আমার আমার ড্রিম মেডিকেলে পড়ার, আমার জন্য দোয়া করবেন, অবশ্যই অনেক অনেক দোয়া রইল, ডাক্তার হওয়ার পরে আমাদেরকে আপনার ভিজিটিং কার্ডটা কিন্তু দিবেন, তাহলে যেন দেখাতে পারি আর কি আপনার কাছে। আচ্ছা ভাইয়া 10 বছরের বড় ছেলেকে বিয়ে করলে কেমন হয়, মানে ছেলেটাকে বেশি বড় হয়ে যাবে নাকি, ঠিক আছে। রংপুর থেকে আঁকি আজ প্রথম মেসেজ করলাম ভাইয়া, আঁকি 10 বছর 5 বছর এগুলো কোনো ফ্যাক্টই না, 15 বছরও হতে পারে, এটা কোনো বিষয় না, ঠিক আছে। সো 10 বছরেরটা যেটা, এটা হচ্ছে যদি সে ম্যাচিওর, আরও বেশি পরিমাণ ম্যাচিওর, আপনার থেকে 10 বছর বেশি ম্যাচিওর হবে আর কি, সো আপনার যে পাগলামিগুলো থাকবে সেটা তিনি বুঝবেন, যদি তিনি বুঝার চেষ্টা করেন যে না 10 বছর আগে তো আমি এরকম পাগলামি করতাম, সেও হয়তো ঠিক হয়ে যাবে, এরকম হতে পারে, ঠিক আছে। আবার নাও হতে পারে, কারণ অনেক সময় অনেকের 50 বছর হয়ে গেলেও তার ওই বুধ শক্তি হয় না, আবার অনেকের 20 বছরও বুধ শক্তি হয়ে যায় না, তার মানে এই না যে বন্ধু আপনি 20 বছরই বিয়ে করতে চলে যাবেন, বিষয়টা এমন না, মানে বুধ শক্তির কথা বলছি আর কি। তো 10 বছরের 5 বছরের এটা আসলে কোনো বিষয় না, আপনি বিষয়টা দেখবেন হচ্ছে যে আপনার সঙ্গে আসলে কতটুকু তার ম্যাচ হচ্ছে এবং মেন্টালিটি কতটুকু মিলছে, এই ব্যাপারগুলো। 10 বছর এটা খুবই সিম্পল বা খুবই নর্মাল একটা এইজ আমার মনে হয়, 5 থেকে 10 বছর,
ঠিক আছে 15 বছর দাদি নানিদের দিকে তাকালে বোঝা যায় যে আসলে তারা আরো কত মানে তাদের বয়সের গ্যাপটা আসলে কতটা ছিল, তো ওই তুলনায় আপনি 10 বছর 5 বছর এটা কোনো ব্যাপার না, 2 বছর হতে পারে 3 বছর হতে পারে, অনেক সময় সমবয়সী হতে পারে, ইটস ডিপেন্ডস। আর এদিকে আরো আরো অন্যান্য বন্ধুরা আছেন, আমি পড়বো পরবর্তী ঘন্টায় এসে। আর অবশ্যই আমাকে লিখতে পারেন 01841904904 এই নম্বরটিতে। এই মুহূর্তে যে গানটি প্লে করবো সেটা হচ্ছে ও সাকি সাকি রে সাকি, গেয়ে দিলাম কিন্তু গান আরাফাত, সঙ্গে থাকেন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনি।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা সাতটা। ঢাকা মেট্রো 9040।

শেষ ঘন্টা শুরু হয়ে গেল, স্বাগত জানাচ্ছি আরো একবার। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং আমি সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 আড্ডা নিয়ে। অবশ্যই আড্ডা নিয়ে এই ঘন্টা শেষ পর্যন্ত আছি, কথায় কথায় গানে গানে। অবশ্যই লিখতে পারেন আমাকে 01841904904 এই নম্বরটিতে। আচ্ছা, এখানে যারা লিখেছেন আমি কথাবার্তাগুলো পড়বো, কারণ অনেক অনেক কথাবার্তা, এত এত ভালোবাসা, তো আমি চেষ্টা করি সেখান থেকে কথাগুলো পড়ার জন্য। এখানে SMS করলে চলবে কি? আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা না ভাইয়া আমাকে আর ওকে, অর্চনা রায়কে বললেন, বলো না ভাইয়া আমাকে আর আটকিও না, আমি চলে যাচ্ছি দাদুবাড়ি। না অর্চনা না, আচ্ছা যান ঘুরতে, ঘুরে আসেন। হ্যালো, এখানে SMS করলে কি চলবে কি? অবশ্যই, কেন চলবে না বন্ধু, অবশ্যই লিখবেন আপনি। বন্ধু আপনার নামটা লিখেন নাই, সো নামটা লিখবেন, তারপর হচ্ছে আপনার কথাবার্তাগুলো লিখবেন। নম্বর তো একটাই, 01841904904। SMS ও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে ভাই, আমি আরাফাত HS, না আমি হইলাম নীলুফা। ওকে, এটা পরে বুঝেছি আমি, নীলুফা। এবং লিখেছে আরাফাত HS কে বলবেন, তার FBID আছে, থাকলে তার নামটা কি বলবেন? তিনি বললেও তো আমি বলতে পারবো না আসলে বন্ধু নীলুফা, কারণ প্রাইভেসির ব্যাপার আছে, তো তারটা তো আমি পাবলিকলি বলতে পারি না, বুঝেন নাই, এটা হচ্ছে ফ্যাক্ট আর কি। এনিওয়ে, আমার সঙ্গে আরো যারা আছেন আমি একটু দেখি SMS এর মাধ্যমে কারা আছেন আমার সঙ্গে। হাই ভাইয়া, কেমন আছো, কেমন আছেন? গত এক মাস যাবৎ আপনার শো গুলো শুনছি কিন্তু কখনো লিখিনি, আজ লিখলাম। আর ভাইয়া আপনার চক্কর বক্কর শোটা বেশ ভালো লাগে আমার, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে আমাদের বন্ধু চট্টগ্রাম থেকে শান্তা। শান্তা আপনি তো সব জানতা, এটা মিলানোর জন্য বললাম, আমি জানি না আপনি সব জানতা কিনা। আচ্ছা ফারিয়াদ, হ্যালো আমি ফারিয়াদ, কেমন আছেন ফারিয়াদ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, কিছুক্ষণ আগেও তো ফারিয়াদের SMS পেয়েছিলাম, এটা কি অন্য ফারিয়াদ ছিল তাহলে? আচ্ছা ওই শিফিত, ওকে আমাকে ভুলে গেছো নাকি, আমি কিন্তু তোমাকে ভুলিনি। সামিয়া ফ্রম রংপুর, রেগুলার নাচতে তো ভুলবই, রেগুলার নাচতে মনে করার মতো কিছু উপায় বলে দেন যে আসলে মনে করে রাখবো কিভাবে সেটা একটু জানাবেন। আফরিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, রেডিওতে ছাড়তেই পাতার বাসুরি গান ভালো লাগে গানটা। আফরিন, যাক আপনি শুনতে চেয়েছিলেন সম্ভবত, আপনি যে শুনতে পেরেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। আব্দুর রৌফ আছেন আমাদের সঙ্গে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রৌফ আপনি কেমন আছেন? সিফাত ভাই তোমার দাড়ি গোফ আছে, তোমাদের কি প্যাচ খুঁজে পাইনি আমি? হ্যাঁ প্যাচ খুঁজে পাননি মানে বুঝি নাই, ছবি আমার ছোট ভাই দেখেছে, আমি সানিম। সিফাত ভাই তোমার দাড়ি গোফ আছে? হ্যাঁ আছে, হালকা পাতলা আছে আর কি। তো তোমাদের পেজ, আচ্ছা পেজ খুঁজে পাননি আপনি, কেন পেজ খুঁজে পাবেন না? আমাদের পেজ তো খুব সহজ, facebook.com/ILoveDhakaFM লিখে সার্চ দিলেই তো পাওয়া যাবে, পেয়ে যাবেন আপনি। ঠিক আছে, 1 মিলিয়নের ফলোয়ার্সের একটা পেজ, আপনি তো অবশ্যই পাওয়ার কথা, আই লাভ ঢাকা FM লিখলেই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, একটু চেষ্টা করে দেখেন। আচ্ছা আরও আছেন আমাদের সঙ্গে, ভাই আমার একটা গানের রিকোয়েস্ট আছে, কিন্তু গানের রিকোয়েস্ট তো বন্ধু রাখতে পারছি না, দুঃখিত। আচ্ছা এখানে আছেন হচ্ছে আমাদের বন্ধু রিমি রংপুর থেকে, ভাইয়া আপনি সবার মেসেজ পড়েন আমারটাই পড়েন না। রিমি কিছুক্ষণ আগেও আপনার মেসেজ আমি পড়েছি, আমি আপনার বড় একজন ফ্যান, আপনার সাথে ফেসবুক যোগাযোগ করবো, ফেসবুক আমার তো ওই যে আমাদের সবারই যে যে আর যাদের শো আপনি শুনেন তাদের শো টাইমে তাদের শো ক্যাপশনে কিন্তু আপনি দেখবেন যে তাদের পেজ ট্যাগ করা থাকে, যেমন আমি গতকালকে পোস্ট করেছিলাম সেখানে কিন্তু আমার পেজ ট্যাগ করা আছে। আমার যদিও পেজ দুইটা, একটা হচ্ছে আরজে সিফাত আর একটা হচ্ছে মিনহাজ সিফাত। তো মিনহাজ সিফাত আপনি মিউজিকের ব্যাপারগুলো পাবেন, আর আরজে সিফাতের ভিতরে আপাতত তো তেমন কিছু দেই না, তবে আপনারা যখন নক করেন তখন আমি মাঝে মাঝে আনসার দেওয়ার চেষ্টা করি। সো সেখানে ক্লিক করলে আপনি আসলে ওই পেজে চলে যাবেন এবং যোগাযোগ করতে পারবেন অবশ্যই। লিখেছেন সাফা, ও রীতা আপু তাকে এভরি সানডে 5 PM সিটি লাইফ নিয়ে, ওয়েনসডে 7 PM to 8 PM ক্যারিয়ার গসিপ। ও আছে, আমাদের এই বন্ধু পুরো শিডিউল দিয়েছে, পুরো মুখস্থ তার। আচ্ছা নিয়ে থাকেন, ওনার নাম জানি না, এটা হচ্ছে ক্যারিয়ার গসিপ নিয়ে, ওনার নাম হচ্ছে মাহবুব। আচ্ছা ও শাহ আমার সব মেসেজগুলো পড়িয়েন, বিশাল বড় মেসেজ আর তিনি সব বলেছেন আর কি। আচ্ছা দেখি আমি একটু চেষ্টা করে দেখি, আচ্ছা একটু পরে পড়ি না, এটা অনেক বড় মেসেজ তো একটু পরে পড়ি, কারণ এত বড় মেসেজ পড়তে গেলে আবার খবর হয়ে যাবে। ওকে, এখানে আছেন যারা আরও, ভাইয়া আপনার কণ্ঠে তোমায় ভালোবাসি মা শোনাবেন প্লিজ, রংপুর থেকে মাইমুনা। মাইমুনা এটা কোনটা, তোমায় ভালোবাসি মা? একটা হচ্ছে আমার গান ভালোবাসি মা, আর একটা হচ্ছে তোমায় ভালো, তোমায় ভালোবাসি মা নামে তো কোনো গান নেই, অথবা আমি হয়তো বা জানি না সেই গানটা সম্পর্কে। সালিহুল লিখেছেন হচ্ছে ভাইয়া একটা গুড নিউজ, আমার একটা কি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে চাকরি হলো। কংগ্রেচুলেশন সালিহুল, সুপার। কিন্তু চাকরিটা পারমানেন্ট হতে একটু কি একটু সময় লাগবে। ওকে, ওই স্কুলের টিচার এবং স্টুডেন্ট তারা সবাই আমাকে খুব ভালোবাসে,
আমাকে পেয়ে তারা সবাই গর্বিত। যাক মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো সালিহুর জেনে। আর পার্মানেন্ট ওটা তো সময় লাগবে, সব জায়গার মধ্যেই সময় লাগে, তবে আপনি একটা খুব ভালো কাজ পেয়েছেন এবং আপনি আপনার মাধ্যমে যে পরবর্তী জেনারেশন আছে তাদের কাছে বিভিন্ন তথ্য বা তারা যেন তথ্য নিয়ে বেশি ইন্টারেস্টেড হয় এই ব্যাপারগুলো সম্পর্কে আপনি শিখাতে পারবেন, এটা খুবই ভালো লাগলো সালিহুর। আবারও অভিনন্দন আপনাকে, মিষ্টি চাইবো না, কারণ যখন আপনি আসবেন তখন যখন আপনার পক্ষে সম্ভব হবে তখন আপনি মিষ্টি খাওয়াবেন, ঠিক আছে? ওকে, সিলেটি, আমি সিলেটি মানুষ, এখানে আছে, আচ্ছা তারপর আর নাম ঠিকানা কিচ্ছু নাই। ওকে, আমার অনুভূতি জুড়ে স্বপ্নে রয়েছে, বাস্তবতা নেই কোনো রূপ, স্বপ্নগুলো শরতের আকাশে মেঘের মতো উড়ে উড়ে চলে যাচ্ছে বহু ক্রোশ দূরে, ধরে রাখার বহু চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি, তবুও কিছুটা চলে গেছে আর কিছুটা রয়ে গেছে, না জেনে এইটুকু কখন যে আমার স্বপ্নের গণ্ডি খালি করে চলে যাবে আমায় ছেড়ে দিয়ে। বিয়ে আমার ভাইয়া, আমার স্বপ্ন এমন প্রতিনিয়ত হয়েছে, পরিণতি হয়েছে। ওকে, রংপুর থেকে হাফসা, আমি দেরি করে ফেলেছি, না সমস্যা নেই, আপনি আছেন এখনো। আর স্বপ্ন তো শেষ হয় না, স্বপ্ন তো এক চলে গেছে, আবার স্বপ্ন দেখবেন, যতদিন বেঁচে থাকবেন স্বপ্ন দেখবেন, সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন, এই তো, এটাই তো লাইফ। কারণ স্বপ্ন চলে গেছে এই চিন্তা করে মনে করেন হা হুতাশ করতে করতে, বিলাপ করতে করতে, তো তারপরে তো বাকি জীবনটা শেষ হয়ে যাবে। সো হাফসা, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই, হাসি খুশিভাবে পরবর্তী স্বপ্ন দেখেন, সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করেন, ঠিক আছে? আমরা এখন আবার আরেকটা গানে চলে যাবো। আচ্ছা, গানে যাওয়ার আগে আরেকটা এসএমএস আমরা পড়ি। আমাদের লিখেছেন হচ্ছে সুমাইয়া ফ্রম রংপুর, বেশ অনেকদিন হলো তোমাকে শুনি কিন্তু আজকে মেসেজ দিলাম। আজকে কেন দিলেন, আজকে কি হয়েছে বলেন, আজকে যে দিলেন জানাবেন, এটা আমি জিজ্ঞেস করি কিন্তু সব বন্ধু উত্তর দেয় না, আমি জানি না এটা কেন দেয় না। যাই হোক, যে গানটা শুনবো সেটা হচ্ছে আমার বাড়ি অ্যালবাম থেকে পলাশের কণ্ঠে পিড়িতে শান্তি মিলে না। আহা হা, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আচ্ছা পিড়িতে কি জানি গানটা, এটা আমি দুই লাইন গাইতে বলেছিলেন, আচ্ছা আমার গান গাবো নাকি এটা গাবো, এই যে আমি কনফিউজ হয়ে গেছি। এনিওয়ে, আচ্ছা আপাতত আমরা এই গানটাই শুনি, পরবর্তীতে আমারটা চিন্তা করে দেখি কি করা যায়।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আর জে মুকুলের সাথে ঢাকা FM 90.4 এ।
3: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
4: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

Yo, আজিজাম শুনছিলাম এই ছেলানের গান, চমৎকার একটি গান শুনছিলাম এবং আপনি শুনছেন ঢাকা FM 90.4। আমরা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। বন্ধুরা গানের রিকোয়েস্ট করেছিলেন, আচ্ছা সেটা গাইবো কিনা চিন্তা করছি এখনো। একজন বন্ধু তো দেখলাম মনে হয় যে আমার নাম দিতে যাচ্ছেন কনফিউজ, না সব ব্যাপারে থাকি না, গানের ব্যাপারে আর কি একটু কনফিউজ থাকি। আচ্ছা ঠিক আছে, সবার জন্য একটু চেষ্টা করি। আমার খুব পছন্দের একটা রবীন্দ্রসঙ্গীত, একটু ট্রাই করি, আমার অনেক ভুল হতে পারে, দুঃখিত আগেই।

এতটুকুই থাক, বেশি গাইতে গেলে সব বন্ধুরা চলে যাবে দূর দিয়ে। ধন্যবাদ আমার সকল বন্ধুকে, সিফাত আপনার সঙ্গেই আছি। ঢাকা এফএম 90.4 এ চলছে ঢাকা মেট্রো 9040। এবং অবশ্যই যেহেতু শেষের দিকে যাচ্ছি, আমার অনেক বন্ধুরা লিখে রেখেছেন, সেই কথাগুলো পড়তে চাই। অনেক অনেক কথাবার্তা আছে আমার সঙ্গে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এসএমএস করেছেন এবং হোয়াটসঅ্যাপ করেছেন সবাইকে। এখানে আছেন আমাদের বন্ধু, তিনি কি লিখেছেন, আচ্ছা সুমাইয়া রংপুর থেকে, আমার তোমাকে খুব ভালো লাগে, আগে তোমাকে এসএমএস করা হতো না, আজ ফার্স্ট এসএমএস করছি, তুমি সেটা পড়েছো তাই আবার আরেকটা দিলাম, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এর মানে যেদিন পড়বো না, মানে যদি কখনো মিস করি তাহলে তারপর আর দিবেন না, অভিমান কিন্তু করা যাবে না বন্ধু, আমি কিন্তু চেষ্টা করি অ্যাটলিস্ট। আচ্ছা লিখেছেন প্রসেসটা বলেন, রাঙামাটি থেকে চ্যাং, চ্যাং বলছেন রেডিও আম্বার, রেডিও আম্বার আপনি রেডিও আম্বার অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন বন্ধু, চ্যাং আপনি মানে আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে শুধু লিখবেন রেডিও আম্বার, তাহলেই আপনি আমাদের অ্যাপটা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা নিশি আছেন, নিশি কি লিখছেন, ও ভাইয়া ও আমার প্রিয় গান সাকি সাকি, এই গানে আমি সেই নাচতে পারি, আমার ভাইয়া সহ ধন্যবাদ ভাইয়া এই গানটা দেওয়ার জন্য। সাকি সাকির এই ভার্সনটা, এই ভার্সনটা তো সুন্দরই, এর আগে যে ভার্সনটা ছিল মুসাফির সিনেমা থেকে সেটাও কিন্তু সুন্দর ছিল। সুখবিন্দর সিং গিয়েছিলেন অবশ্যই, এবার নতুন যেটা আর কি মানে পরবর্তীতে যেটা করা হয়েছে সেখানে আর কি নেহা কাক্কার অ্যাড হয়েছেন আর কি। নুসাইবা লিখেছেন, ভাইয়া ওয়ান আওয়ার স্টাডি ব্রেক নিয়ে ব্রেক করলাম, আচ্ছা ওকে ভাইয়া, না জানি কত কিছু মিস, আয় হ্যাঁ অনেক কিছু মিস করে ফেলেছেন, মানে বলা যাবে না এমন এমন মিস করেছেন ভাইয়া। তুমি কফি নাকি টি লাইক করো? আমি দুইটাই লাইক করি, ডিপেন্ড করে আমার মুডের উপরে, যেমন চা বেশি খাওয়া হয় তবে কফি মাঝে মাঝে খাওয়া হয়। মাঝখানে আমার একটা অভ্যাস হয়ে গেছিল, আমি রেগুলার কফি খেতাম, পরে দেখলাম যে না এটা খুব একটা ভালো অভ্যাস না, যে মানে শুধু শুধু কফি খাওয়া। আচ্ছা হাই কিউট বয়, বাসার সবাই কেমন আছে, আমার সালাম জানাই, অবশ্যই সবাই ভালো আছে, ওয়ালাইকুম আসসালাম, আমি জানাবো সালাম। আর আমি শুনছি বাসার সবাইকে নিয়ে, তমা ফ্রম রংপুর, তমা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার বাসার সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমাদের সঙ্গে আরও কে, মাইশা, আচ্ছা ভাইয়া আপনি আমার মেসেজ কি পড়েছেন, আমি ফোন রেখে একটু বাইরে গিয়েছিলাম তাই আস করলাম। না বন্ধু আপনার আসলে মনে নেই আমি পড়েছি কিনা, কারণটা হচ্ছে অনেক অনেক এসএমএস পড়েছি তো এর মধ্যে আপনারটা ছিল কিনা এক্স্যাক্ট খেয়াল করতে পারছি না। পড়ে লিখেছেন রংপুর থেকে, কেমন আছো ভাইয়া, শেষ সময় যুক্ত হলাম, হ্যাঁ একদম শেষ সময়। আচ্ছা ক্যাঙ্কা আছেন ভাই, একটা মজার কাহিনী শোনাই, মজা পাবেন। হ্যালো এসিপি প্রদ্যুমন হিয়ার, রদ্রি পেদ্রি পেদ্রি রদ্রি, ওকে। আচ্ছা ভাইয়া তোমার কথাগুলো অনেক ভালো লাগে, রাতুল রংপুর থেকে, রাতুল অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আশা করি ভালো লাগা, এই যে ভালো লাগে এটা বলে চলে যাবেন না, সাথেই থাকবেন আড্ডা দিবেন, কারণ সবাই একসাথে আছে বলেই কিন্তু এত সুন্দর একটা আড্ডা হয়। সিফু দাদা আটটা পর্যন্ত থাকবেন, আহারে মনের ভিতর জমা রাখা এতদিনের কোশ্চেনটা বলতে পারবো, সিফু দাদা প্লিজ দাদা উত্তরটা দিবেন। কোশ্চেনটা হলো আপনার, আমারটা তো আমি বলে দিলাম এ মাইনাসে, আচ্ছা দেখি আমারটার সাথে মেলে কিনা আফরিন, এই যে আফরিন বলে দিয়েছে এ মাইনাসে। আচ্ছা আচ্ছেন আমাদের সঙ্গে সিফাতু কাইফা আলকা, আলহামদুলিল্লাহ, ওকে আমি আপনাদের নিউ ফ্রেন্ড, ওয়েলকাম করেন ওয়ারিসা ফ্রম চিটং, ওয়ারিসা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের ঢাকা মেট্রো 9040 এবং ঢাকা এফএম 90.4। তানিয়া কংগ্রেচুলেট করেছেন সালিহুরকে, ওকে। আর এখানে লিখেছেন ভাইয়া সিফাত শাহ, আমি আর যে মোবাশ্বিরা জান্নাত ঈশিতা, আমার শো হয় স্যাটারডেতে, আপনি কি জানেন সেটা, না আমি জানতাম না, ধন্যবাদ আমাকে জানিয়ে দেওয়ার জন্য। সালিহুল লিখেছেন, হ্যাঁ আমি আমার কথা রাখবো, চাকরিটা পারমানেন্ট হলে আমি আপনাকে মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ কথায় না আমি কাজে প্রমাণ দিব, সমস্যা না, আপনি মিষ্টি না খেলেও আমি মনে মনে খেয়ে নেব, কারণ আপনি অনেক কষ্ট করেন এবং আপনার নিয়ত বলেন বা আপনার উদ্দেশ্যটা তো পরিষ্কার এ পর্যন্ত, এবং আপনি একটা ভালো উদ্দেশ্য নিয়ে সামনে এগুচ্ছেন, তো আপনার উদ্দেশ্যটা যেন সফল হয় আমরা এটি দোয়া করি। আচ্ছা মনে থাকে কষ্ট আর মুখে থাকে কি হাসি, তাই তো অনেক তাকে অত ভালোবাসি সানিম, আহাহা সুন্দর কবিতা হয়ে গেছে। আচ্ছা তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো, গানটা গেয়ে শোনান শুধু শুননা হৃদ, এটা আকাশ সেন এবং আকাশ সেন, হ্যাঁ আকাশ সেন এবং মানে আমাদের কণা কণা আপু গানটা গিয়েছেন এবং অসাধারণ একটা গান, অনেক ভাইরাল ছিল ওই যে গানটার প্রথম নাম ছিল তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো, গানটা ভালো লাগে আমার, কিন্তু আমি আসলে ওইভাবে পুরোপুরি পারি না। রংপুর থেকে আছেন আমাদের বন্ধু লামিয়া, লামিয়া স্বাগত জানাচ্ছি আপনাকে। ইলিয়াস হোসেন আছেন খটখটিয়া থেকে, আজকে ধাঁধা টিকে, আজকে কোনো ধাঁধা নাই এবং ধাঁধা হয় মাঝে মাঝে মঙ্গলবার আর কি, যদি হয় মঙ্গলবারই দেওয়া হয় আর কি। সিফাত ভাইয়া আমাদের বন্ধু মহাজাদু জানে, আচ্ছা আমার বন্ধু মহাজাদু জানে, জানুক আবু বক্কর লিখেছেন, ওকে। আর কখনো হবে না দেখা, হবে না দেখা, হবে না কখনো উক্তি বলা, কখনো হবে না দৈবাত দেখা, হবে না কখনো আকুল সূর্যোদয়, কখনো হবে না অন্তর্হিত হওয়া। ভাইয়া এই কবিতাটা আমি নিজে লিখেছি, আমি হাফসা, খুবই সুন্দর হয়েছে, খুবই ডিপ কথাবার্তা আর কি, খুব গভীর,
মানে সহজ কথা না আর কি। সীমা লিখেছেন, ছিলাম পুরোটা সময় জুড়ে, যাওয়ার সময় আপনার ভয়েসে এই গানটা একটা গান হয়ে যাক না, আমি গানটা গেয়ে ফেলেছি অলরেডি। অবশ্য আমাদের বন্ধু আরো আগে লিখেছিলেন, আচ্ছা তিনি আরো কি লিখেছিলেন দেখি তো, আই লাইক সো মাচ মুকুল ভাই, বাট সে আমাকে চিনেও না কারণ সে মেসেজ পড়ে না, আর আমি পজিটিভভাবে বলেছি খারাপ লাগা থেকে নয়, না ইটস ওকে। আপনি সীমা এই যে কত আপনি ট্রাই করবেন অ্যাটলিস্ট যে যেন আপনি হোয়াটসঅ্যাপ অথবা আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হতে পারেন, তাহলে মুকুল ভাইয়েরও আমি বিশ্বাস করি অনেক ভালো লাগবে। শিবু ভাই কি খবর তোমার, আর কাশ্মীরে ফাইনাল হারছি, আহারে তাও 200,000 রুপি পাইছি, নো প্রবলেম, এইরকম হার জিত নিয়ে তো থাকবে, এটা কোনো বিষয় না, সামনে আরো ভালো খেলবেন। নিশি লিখেছেন, আচ্ছা বিদায় জানিয়েছেন, অনেক মিস করবে 3 দিন চক্কর বক্কর রাগ পর্যন্ত, ওকে আমিও মিস করবো, আড্ডা দিব কি করে ভাইয়া কি বলবো তাই তো খুঁজে পাই না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে শান্তা, যখন যেটা এমন হতে পারে যে আপনার এরিয়াতে আছে একটা মজার ঘটনা ঘটেছে, অথবা আজকে আপনার বাসায় একটা মজার ঘটনা ঘটেছে যেটা শেয়ার করা যায়, স্কুলে কলেজে ভার্সিটিতে কোথাও কোনো মজার ঘটনা হয়েছে, অথবা আপনি এমন কোনো বিষয়ে জেনেছেন যে বিষয়টা নিয়ে সবাইকে সতর্ক করা উচিত সেটাও আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই, কথা কথা কি শেষ হয় কখনো। আচ্ছা পরি রংপুর থেকে আছেন, লিখেছেন, নাস্তা বানাইছি সো খেয়ে যাও ভাইয়া, হি হি হি, পরি অনেক অনেক ধন্যবাদ, শেষ করি তারপর না হয় খাওয়া দাওয়া করা যাবে, আর যেটা হচ্ছে কথা বিদায় নেওয়ার জন্য আরও একবার আসবো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য এতক্ষণ, এবং আমাদের বুলবুল ইসলাম আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছিলেন নীল ফামারি থেকে, সাথে আছি আমি এবং আমার ওয়াইফ, আপনাকে এবং আপনার ওয়াইফকে অনেক অনেক ধন্যবাদ, একেবারে শেষ সময়ে যুক্ত হলেন বন্ধু, এখন বিদায়ের সময় হয়ে গেছে, যদিও কথায় কথায় বিদায় নিব একটু পরে, গানে গানে থাকবো, এই মুহূর্তে যে গানটি আপনার জন্য প্লে করছি সেটা হচ্ছে প্রীতম হাসানের গান 700 টাকার গান, চমৎকার একটি গান, তো এই গানটা শুনছি আর বিদায় নেওয়ার জন্য আরও একবার আসবো, নতুন করে নতুন কোনো SMS বা হোয়াটসঅ্যাপ চাই না, আগামী রবিবারে আবার কথাবার্তা হবে, তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আশা করি আপনি ভালো থাকবেন। রাতুর লিখেছেন, ভাই সিফাত ভাই আপনার নাম কি, নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি, রাতুর, ওকে তো আমরা গানে চলে যাই, প্রীতম হাসানের গান 700 টাকার গান, শুনতে থাকুন সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4।

0: প্রায় সবকিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে ফোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আমার জীবনটাকে পাঞ্চি করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। ঢাকা FM শুনছেন, সিফাত ছিলাম আপনার সাথে আপনার পছন্দের প্লেলিস্ট নিয়ে। আজকের মতো জার্নি শেষ করছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Taka FM 90.4
1: সারা দেশে
3: সবার সাথে।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: উফ, শান্তি নাই রে।
4: আছে।
3: কই?
4: ঢাকা FM টিউন করেন,
3: তারপর
4: পাবেন
3: কি?
4: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটু কাটা আর গান সুরে সুরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।
7: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা, একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: আটকে ছুঁচলো, বাস লো, লাইনের মানুষ লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ। 9,333 কোটি টাকা ব্যয় সম্বলিত 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনে। গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 9 জনের মধ্যে 5 জন বাংলাদেশি, মরদেহ দ্রুত দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইরানের উপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ সংযুক্ত আরব আমিরাতের। এবং গলে প্রথম ক্রিকেট টেস্টে শ্রীলঙ্কাকে 165 রানে পরাজিত করল ভারত। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। আগামীকাল দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কর্মকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন দায়িত্ব পালন করবেন। 349 জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেবেন। জাতীয় সংসদ ভবনের পরিবেশ অধিবেশন কক্ষে বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার CEC AMM নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচন অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আজ রাজধানীর আগারগাঁ নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন। CEC বলেন, দেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে দেশবাসী সহ বিশ্ববাসী তাকিয়ে আছে, সুতরাং এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠকে বসেন সরকারি দল বিএনপি সংসদ সদস্যগণ। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। সভা শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলনে বলেন, নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যা 7:30 বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন ও সংসদ উভয়ে মিলে সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরুর 5 মিনিট আগে লাইভ টেলিকাস্ট শুরু হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক 9,333 কোটি 58 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পের সবচেয়ে বেশি 4,963 কোটি 67 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ রাজধানীতে পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনিক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একনিক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে 8,488 কোটি 71 লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে 936 কোটি 38 লাখ টাকা অর্থায়ন করা হবে। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সবচেয়ে বড় প্রকল্প গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালী করা বাস্তবায়ন করবে। দেশের 8 বিভাগের 64 জেলা ও উপজেলায় প্রকল্পটির আওতায় 5,223 কিলোমিটার গ্রামীণ সড়ক এবং 7,000 মিটার সেতু ও কালভার্ট পুনর্বাসন করা হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাগুলো প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, 10টি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্পন্ন 19টি হোস্টেল ভবন নির্মাণ, দ্বিতীয় সংশোধিত বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন সেতুর স্মার্ট রক্ষণাবেক্ষণ প্রযুক্তির সক্ষমতা উন্নয়ন, ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা রক্ষা প্রকল্প ও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালী করা প্রকল্প। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। তিনি আজ রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন। এই স্বাধীনতার সুযোগ নিয়ে যেন অপসাংবাদিকতার সংস্কৃতি তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
2: এবং ক্ষমতাকে এই প্রশ্ন করার ক্ষমতা আছে সাংবাদিকদের, কিন্তু সেই ক্ষমতা যদি কেউ কাজে না লাগিয়ে দুর্বৃত্ত এবং স্বৈরতন্ত্র ফ্যাসিস্ট ক্ষমতার পক্ষে সাংবাদিকতাকে ব্যবহার করে, তাহলে তার পরিণাম কি হয়, সেই সমস্ত দালাল সাংবাদিকরা এখন কিন্তু ফ্যাসিস্টের দালাল হিসেবে কারাগারে আছে। আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য কাজ করছি যে আমাদের সরকারের আমলে সাংবাদিকতা করার ক্ষেত্রে ন্যূনতম কোনো বিধিনিষেধ আজ পর্যন্ত আরোপ করা হয় নাই। স্বাধীন বাংলাদেশে এত স্বাধীনতা গণমাধ্যম এর আগে আর কখনো
0: সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্ম সহ সব ক্ষেত্রে একটি আধুনিক, স্বচ্ছ ও সুস্থ ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার কাজ করছে। এই লক্ষ্যে মন্ত্রণালয় ইতোমধ্যে সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী আজ রাজধানীতে মালয়েশিয়ান হাইকমিশন আয়োজিত থিঙ্ক হালাল গ্রো গ্লোবাল শীর্ষক সেমিনারে বলেন, হালাল খাদ্য সংস্কৃতি ও মূল্যবোধ শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, সমগ্র মানব সভ্যতার জন্য একটি বড় সম্পদ ও শক্তিতে পরিণত হতে পারে। তিনি বলেন, বিশ্ববাজারে হালাল খাদ্যের একটি বিশাল বাজার রয়েছে এবং ভোক্তা ও বিনিয়োগকারী উভয়ই এই খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রস্তুত। ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে জহিরুদ্দিন স্বপন বলেন, দুই দেশ যৌথভাবে তাদের অভিন্ন মূল্যবোধ, সংস্কৃতি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হালাল শিল্পের বিকাশ ও বিশ্ববাজারের পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিগত সরকার ভোট কারচুপির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা পোষণ করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ রংপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের জন্য কাজ করা এবং প্রশাসনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলতা নিশ্চিত করা। এ সময় কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বর্তমান সরকার জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ করবে। তিনি আজ তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনা বাস্তবায়ন, শহীদ পরিবারগুলোর উপযুক্ত পুনর্বাসন এবং আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে কাজ করছে সরকার। তিনি বলেন, তার মন্ত্রণালয় এবং নবগঠিত জুলাই অধিদপ্তরের মাধ্যমে প্রতিটি শহীদ পরিবার ও আহত যোদ্ধার কল্যাণে কাজ করা হবে এবং এই প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতির সুযোগ থাকবে না। ভারতের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত 9 জনের প্রাণহানি হয়েছে, এছাড়া এতে আরো 6 জন আহত হয়েছেন, মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। গতকাল কলকাতা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, আজ ভোরে আগুন লাগার পর হোটেলটি ঘন ধোঁয়ায় ঢেকে যায়। কয়েকজনের মরদেহ বাথরুমে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাশ্রয়ী মূল্যের ওই হোটেলের একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: এক রাতেই আগুনে পুড়ল কলকাতার একটি আবাসিক হোটেল, প্রাণ গেল বেশ কয়েকজন বাংলাদেশের। কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলটিতে মধ্যরাতের ভয়াবহ আগুনে ঘুমন্ত অবস্থায় যেসব বাংলাদেশি নাগরিকের প্রাণ গেল, তাদের কেউ এসেছিলেন চিকিৎসা করাতে, কেউ হয়তো ঘুরতে। হোটেলের তিনতলায় প্রথমে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্তত চারটি কক্ষে। কালো ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল বাহিনী। হোটেলটির প্রবেশ ও বের হওয়ার পথ সংকীর্ণ হওয়ায় অনেকেই ভেতরে আটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে অনেক ধোঁয়া ছিল যার ফলে তারা নিঃশ্বাস নিতে পারছিলেন না এবং পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তারা বেরিয়ে আসেন। গুরুতর দগ্ধদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বাংলাদেশদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এ বিষয়ে সহায়তা ও তথ্য দেওয়ার জন্য উপ হাইকমিশন ইতোমধ্যে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে। পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশন সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানিয়েছেন, ভারতের কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ শনাক্তকরণ ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দ্রুত দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিহতদের পরিবার যদি মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচ বহন করতে না পারে তবে সরকার অবশ্যই বিষয়টি দেখবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মিয়ানমার হতে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তা প্রদান, নারী শিক্ষা, লিঙ্গ সমতা অর্জন, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত বিদ্যালয় স্থাপন এবং ডিএনএ ল্যাব কার্যক্রম শক্তিশালীকরণ সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যার অংশ হিসেবে তৃণমূল নারীদের জীবনমান ও দক্ষতা বাড়াতে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্রগুলো সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্যে কারিগরি সহযোগিতা প্রত্যাশা করা হলে জাইকার প্রতিনিধি দলও ইতিবাচক মনোভাব প্রকাশ করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে এক অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, প্রতিবন্ধী মানুষকে দুর্যোগ ব্যবস্থাপনার প্রান্তিক অংশীজন হিসেবে নয় বরং সমান অধিকার সম্পন্ন অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে। তাদের প্রয়োজন ও সক্ষমতাকে সামনে রেখে দেশের অবকাঠামো পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের সব সাইক্লোন সেন্টার ও দুর্যোগ আশ্রয় কেন্দ্রকে প্রতিবন্ধী বান্ধব করতে হবে। 2028 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। এর অংশ হিসেবে আগামী বছর থেকেই চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন বিষয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: মুখস্থ নির্ভর পড়াশোনার চিরাচরিত বৃত্ত থেকে বেরিয়ে শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় 2028 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সম্পূর্ণ নতুন এক শিক্ষাক্রম চালুর চূড়ান্ত লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। চূড়ান্ত পরিবর্তনের প্রস্তুতি হিসেবে আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন কিছু বিষয়, যার মধ্যে চতুর্থ শ্রেণীতে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণীতে লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষণ শীর্ষক বই অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকারের লক্ষ্য, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলা। বলছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আনমো এহসানুল হক মিলন।
5: করে আমরা একটা জায়গায় এই বার্তলগুলি করে শুরু করেছি, কিন্তু আগামীতে ওয়ান থেকে শুরু হবে। একটি বাচ্চা যখন ক্লাসে এসে টিচারের সাথে খেলবে, তখন ওই বাচ্চাটি ঘরে চলে আসবে, খেলায় নাম্বার পাবে, টুর বাচ্চারা পাবে, থ্রি পাবে, ফোর পাবে, ফাইভ পাবে, সকলেই পাবে। আমরা কারিকুলাম এগুলি ইনক্লুড করবো 2028 থেকে। এবার পরিমার্জন চারটা নতুন বই, আর আমরা নির্মহ ইতিহাস যতটুকু পেয়েছি এই স্বল্প সময়ে।
3: বারবার মূল্যায়ন পদ্ধতি ও কারিকুলামের পরিবর্তনে মাঠ পর্যায়ে কিছুটা জটিলতা তৈরি হলেও শিক্ষা মন্ত্রণালয় বলছে এবারের পরিবর্তন হবে টেকসই। 2028 সালের পূর্ণাঙ্গ শিক্ষাক্রমের রূপরেখা তৈরির জন্য আগামী সপ্তাহেই গঠন করা হচ্ছে একটি বিশেষ জাতীয় কমিটি, যেখানে কারিগরি শিক্ষা, তথ্য প্রযুক্তি এবং খেলাধুলাকে প্রথম শ্রেণী থেকেই বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
5: আমাদের সময়টা পাইনি, কিন্তু আমরা এখনই এই আগামী সপ্তাহের ভিতরে নতুন কারিকুলাম কমিটি করব, যে কারিকুলাম কমিটি 2028 এর বই।
3: শিক্ষাবিদদের মতে, শিক্ষকদের সঠিক প্রশিক্ষণ আর অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে এই উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থায় আনবে এক বৈপ্লবিক পরিবর্তন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে ইরানি বাহিনীর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগে দেশটি ইরানের উপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। আজ এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অঞ্চলটির শান্তি ও নিরাপত্তা ক্ষুণ্ণ হতে পারে পরিস্থিতির এমন অবনতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার চিকিৎসকরা গতকাল জানায়, উপত্যকার পশ্চিমাঞ্চলে একটি ছোট ক্যাফেতে ইসরায়েলি বিমান থেকে নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও 14 জন আহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা হামাস কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ব্যাপক অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ওয়াশিংটনের অনুরোধে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের চলমান সামরিক মহড়া সংক্ষিপ্ত করতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন, বিভাগ তাদের মহড়া ও প্রশিক্ষণের অনেকটা কাটছাট করে ফেলেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন প্রধানকে তাদের মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্ষিক মহড়া সংক্ষিপ্ত করার নির্দেশ দেন। তিনি উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে তার চমৎকার সম্পর্কের কথাও উল্লেখ করেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারারুদ্ধ ইমরান খানকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সুপ্রিম কোর্টের রায় চ্যালেঞ্জ করেছে দেশটির সরকার। রাজধানী ইসলামাবাদে প্রধান কমিশনারের কার্যালয়ে আজ এই সংক্রান্ত একটি পুনর্বিবেচনার আবেদন দাখিল করেছে। এর আগে শীর্ষ আদালত কারা কর্তৃপক্ষকে কয়েকদিনের মধ্যে ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। আদালত তাকে প্রতি সপ্তাহে পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং লন্ডনে বসবাসকারী তার দুই ছেলের সঙ্গে সপ্তাহে দুইবার ফোনে কথা বলারও অনুমতি দিয়েছে। খেলার খবর ক্রিকেট। গলে প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে 165 রানে পরাজিত করে দুই ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেছে ভারত। আজ পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 372 রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কার সবকটি উইকেট হারিয়ে 206 রান করে। চূড়ান্ত রান সংখ্যা ভারত 462 ও 193, শ্রীলঙ্কা 284 ও 206। আগামী রোববার কলম্বোয় দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশ সময় সকাল 10:30 শুরু হবে। এদিকে লিডসে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির আজ উদ্বোধনী দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 উইকেটে 109 রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4:00 দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্ট লর্ডসে এবং আগামী মাসের 9 তারিখে বার্মিংহ্যামে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ। 9,333 কোটি টাকা ব্যয় সম্বলিত 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 9 জনের মধ্যে 5 জনই বাংলাদেশি, মরদেহ দ্রুত দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইরানের উপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ সংযুক্ত আরব আমিরাতের। এবং গলে প্রথম ক্রিকেট টেস্টে শ্রীলঙ্কাকে 165 রানে পরাজিত করল ভারত। খবর শেষ হল।
6: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস।
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন আম্বার আইটি ডট কম।

0: FM 90.4.
1: পছন্দ এসব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড
2: বিপ্লব
1: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Nation, X Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কে?
5: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। 90.4 FM

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: You're listening to Taka FM 90.4.

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আর্য মুকুলের সাথে ঢাকা FM 90.4।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Nation X Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: You're listening to Taka FM 90.4.

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ টু স্পেস ইট
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আপনার মনে সুখ নাই?
4: মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন, আমি কি ঢাকা এফএম যে সারা দিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারা দিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুক আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। FM 90.4

0: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Vaccination, Ag Station. আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: ঢাকা FM 90.4
3: সারা দেশে সবার সাথে।